ইন্দ্রহস্ত, এক লাফে পগার পার। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর এই ব্যাপারটা যেটা, এই যে কথাটা এক লাফে পগার পার, এই নিয়েই আজকে আমাদের আড্ডাটা জারি আছে। তো আমার এক বন্ধুর দিকে তাকালে না আমার জাস্ট এই কথাটাই মনে হয়। ব্যাপারটা হলো যে আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন একটি ছেলে আছে যে কিনা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় একদম ঘোট পাকাতে ওস্তাদ, মানে গণ্ডগোল পাকিয়ে তো চলে আসবে। কিন্তু প্রবলেমটা হলো সেই গণ্ডগোলটা সে জীবনে ফেস করবে না। এবং ওই যে বললাম এক লাফে পগার পার, সে তো পগার পার হয়ে যায়, কিন্তু আমাদের অবস্থা তো একদম টাইটস্য টাইট হয়ে যায়। কি আর বলবো বলুন তো। তো আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে এরকমই কিছু ঘটনা, এরকমই কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করছি। তো এরকম আরও একটি ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

কিন্তু এই পগার পাটটা দেখলে কিন্তু আমার মাথা সিরিয়াসলি গরম হয়ে যায়। আগে হ্যাঁ, তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইচ্ছে নানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এক লাফে পগার পার। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই মনে হয়, সেরকমই কিছু ঘটনার কথা আপনার সঙ্গে শেয়ার করছি। আর এখন যে ঘটনাটা বলবো সেটা আমরা প্রত্যেকেই ফেস করেছি, ব্যাপারটা হলো মশা। আগে হ্যাঁ হ্যাঁ মশা, এখন প্রবলেমটা হলো মশা কানের কাছে একদম বিন বাজিয়ে যাচ্ছে, আপনি ফাটাস ফটাস করে থাপ্পড় মারার চেষ্টা করছেন কিন্তু তার কুল কিনারা পাচ্ছেন না, তার কারণ প্রত্যেকবারই সে এক লাফে পগার পার হয়ে যাচ্ছে। কীরকম মাথাটা গরম হয় বলুন তো। তো রেডিও বাংলানেট.কম এ আজকে ইন্টারন্যাশনাল ফ্রগ জাম্প ডের দিনে আপনার সঙ্গে শেয়ার করলাম এরকমই কিছু ঘটনা, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, এক লাফে পগার পার। কেমন লাগলো আপনার এই সমস্ত ঘটনাগুলো জেনে? জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়ে গেছে গান্ধুরিয়ার আড্ডা। আর অবশ্যই আজকেও কিন্তু এক ঘন্টার আড্ডা হবেই, কিন্তু আজকের আড্ডাটা একটু অন্যরকম। প্রত্যেক দিনই বলি আজকের আড্ডাটা অন্যরকম, কিন্তু সত্যিই আজকের আড্ডাটা অন্যরকম। তার কারণ আড্ডার বিষয়বস্তুটা একদম অন্যরকম।

আমরা যারা সিনেমা ভালোবাসি তাদের কাছে এই তিন মহারথী অর্থাৎ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং অবশ্যই মৃণাল সেন, তাদের কথা বারবার বলতে ইচ্ছা করে এবং অবশ্যই তাদের কথা শুনেই আমরা বা ছবি দেখেই বড় হয়েছি।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলার এই ডট কমে আজকে মৃণাল সেন নিয়ে কথা বলবো। এবং যখনই মৃণাল বাবুকে নিয়ে কথা হয় তখনই যেন কোথাও গিয়ে আমাদের বড় হয়ে ওঠার সাথে সাথে যে পরিচালকের নাম জড়িয়ে আছে অঞ্জন দত্ত তার কথাও উঠে আসে। কারণ আমরা সবাই জানি যে অঞ্জন দত্তকে যদি প্রথমবার বাংলা সিনেমায় কেউ এনে থাকেন তিনি আর কেউ না, তিনি মৃণাল বাবু। এবং মৃণাল বাবুর সাথে অঞ্জন দত্তের একটা অসাধারণ বন্ধু গুরু শিষ্যের গল্প ছিল, সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক নিয়েই একটা সিনেমা বানানো হয়েছে। ইটস নট লাইক অটোবায়োগ্রাফি, বাট তারই মোড়কে একটা সুন্দর গল্প, দুটো মানুষের সম্পর্কের গল্প, আলাপের গল্প, তারা কেমন ছিলেন একে অপরের প্রতি, সেই সবটা দেখানো হয়েছে। আর সেই ছবির নাম হচ্ছে চালচিত্র এখন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

নতুন করে তো আর কিছু বলার নেই, যে যে সিনেমাগুলো এখনো বলা যায় কালজয়ী সিনেমা, সেই সিনেমাগুলোর মধ্যে ইন্টারভিউ আছে, খণ্ডহর আছে, পুনশ্চ আছে, মহাপৃথিবী আছে, ভুবন সোম আছে, পদাতিক আছে, নীল আকাশের নিচে আছে, মানে চলচ্চিত্রের যদি তালিকাগুলো শুরু করি বলা শেষ হবে না। কিন্তু আমাদের ভালোবাসার জায়গাটা এখনও রয়ে গেছে মৃণালবাবুর প্রতি একদম। এই বছরই 100 অর্থাৎ শতবর্ষের মৃণাল সেন আমরা উদযাপন করছি, এবং সেই উদযাপনের জন্য তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্তের একটি সিনেমাও রিলিজ হয়ে গেছে, ওটিটি প্ল্যাটফর্মেও আপনি ইতিমধ্যেই দেখতে পাবেন। এছাড়াও যদি আপনি হল ভিজিট করতে চান তাহলেও দেখতে পাবেন চালচিত্র। এখন এবার বলা যেতে পারে এই যে চালচিত্র সিনেমাটা তো বানানো হয়েছিল, যেখানে অবশ্যই অঞ্জন দত্ত ছিল, কিন্তু যখন বানানো হয়েছিল তখন অঞ্জন দত্ত এবং মৃণাল সেন কেমন ছিল, তাদের সম্পর্ক কেমন ছিল, তাদের সম্পর্কের রসায়ন কতটা গভীর ছিল, তারা কি সত্যি প্রথম থেকে একে অপরের বন্ধু ছিল, নাকি অনেক ঝামেলা অনেক অশান্তির পর নিজের যে চেনা মানুষটাকে বলে না বেছে নেয়, সেইভাবে বেছে নিয়েছিল তার, সেই সব কিছু দেখতে গেলে আপনাকে চালচিত্র এখন দেখতে হবে। কিন্তু গান্ধরিয়ার আড্ডায় যখন আমি শুরু করেছি চালচিত্র এখনের গল্প, মৃণালবাবুর গল্প, অঞ্জন দত্তের গল্প, তখন অবশ্যই কিছু ছোঁয়াতে থাকছে।

চলচ্চিত্র এখনের বিভিন্ন প্রমোশনাল কাজ বা অনেক সময় ইন্টারভিউ নিতে গিয়ে অঞ্জন দত্তের কাছে মৃণাল সেনের যদি আপনি গল্প শোনেন, একটা অন্য রকম মৃণাল বাবুকে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। এবং সত্যি অঞ্জন দত্ত যখন এই ইন্ডাস্ট্রিতে এসেছিল বা বাংলা সিনেমায় এসেছিল, তিনি কিন্তু আসতে চাননি। তিনি মূলত থিয়েটার প্রেমী মানুষ ছিলেন। তিনি চেয়েছিলেন যে জার্মানি চলে যাবেন, সেখানে গিয়ে থিয়েটার করবেন, মোটামুটি ইন্ডিয়ায় থেকে ভারতবর্ষের যে কালচার সেখানে তিনি থিয়েটার করতে পছন্দ না, সেটা তার ব্যক্তিগত চয়েস। এবং সেইখানে দাঁড়িয়ে মৃণাল সেন তার ছবির জন্য তাকে চুজ করেন, এবং শুধুমাত্র চুজ না, তাদের দুজনের মধ্যে কিন্তু ভীষণ রকমভাবে মতভেদ ছিল। সেই মতভেদকে উপেক্ষা করে কিভাবে একটি গুরু শিষ্যের সম্পর্ক তৈরি হয়, কিভাবে দুটো বন্ধুর সম্পর্ক তৈরি হয়, দুজন দুজনের প্রতি ভীষণভাবে শ্রদ্ধাশীল এবং কি বলবো, খুব ভালোবাসা আছে দুজন দুজনের প্রতি, সেটা কিন্তু আপনি অঞ্জন দত্তের যে কোনো ইন্টারভিউ বা মৃণাল সেনকে নিয়ে লেখা কিছু লেখা সেইগুলো সব কিছু যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এবং চলচ্চিত্র এখনের ট্রেলারটা যখন দেখাচ্ছিল তখনই বোঝা যাচ্ছিল যে ওই যে চুল কেটে দেওয়া বা ধরুন অনেক কিছুই পছন্দ না অঞ্জন দত্তের, তার ক্যারেক্টারের সাথে মিলছে না, তার একদম বিপরীত হচ্ছে মৃণাল বাবু। সেখান থেকে কি করে দুজনের বন্ধুত্ব হয় সেটা ভীষণ ইন্টারেস্টিং। Chaque fois avec moi comme le premier, toujours l'amour jusque la dernière. Sentez, écoutez mon chanson, je veux entrer ta vie depuis longtemps. Sentez, écoutez mon chanson, je veux entrer ta vie depuis longtemps. Ta vie depuis longtemps.

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: www.mrinalbabu.com এ আজকে মৃণাল বাবুকে নিয়ে কথা বলছি এবং অনন্যদের চোখে মৃণাল সেন কেমন সেই কথাটাই বললাম। বললাম চলচ্চিত্র এখনের কথা, বললাম চলচ্চিত্র যখন তৈরি হয়েছিল মৃণাল সেনের হাত ধরে সেই সময় অঞ্জন দত্তের লুক কেমন ছিল বা স্বভাব কেমন ছিল, দুজনের সাথে সম্পর্ক কেমন ছিল, হালকা হালকা ছোঁয়া দিয়েছে কিন্তু কিন্তু পুরোটা যদি দেখতে হয়, এবং সত্যি আমার মনে হয় যে আমরা তো একই ধরনের সিনেমা এখনও দেখি আবার অন্য ধরনের সিনেমাও ট্রাই করি, ঠিক সেই সময় যেমন সত্যজিৎ রায় সিনেমা বানাতেন, ঋত্বিক ঘটক সিনেমা বানাতেন, মৃণাল বাবু সিনেমা বানাতেন, কালজয়ী সিনেমা, এবং তার মধ্যে থেকেও কী করে সবকটা ঘরানা সব কিছু ধরন আলাদা সেটাই মানে ভাগ করাটাই এটার মধ্যেই একটা মনে হয় ক্রিয়েটিভিটি আছে। আর অবশ্যই যেখানে কালজয়ী পরিচালকের কথা বলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম, আর প্লিজ ভালোবাসবেন, সাথে থাকবেন আর ফলো করতে ভুলবেন না, অবশ্যই আপনাকেই বলছি www.radiobanglane.com। ভালো থাকবেন।
1: একটি কথা শুধা।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা আমাদের আজকের একটু অন্যরকম, অবশেষে যেটুকু থাকে ভাবুন, আপনি খেলার মাঠে গেছেন এবং খেলার মাত্র কয়েক মিনিট বাকি আছে, আর সেই কয়েক মিনিটের মধ্যে একদম টান টান একটা উত্তেজনা চলে, এই কয়েক মিনিটের মধ্যে একটা গোল হয়ে যদি যায় তাহলে ভাবুন তো, সেই অবশেষে যেটুকু থাকে সেটাকে নিয়ে একটা আলাদা আমেজ তৈরি হয়ে যায়। আর এটাই হচ্ছে কিছু ক্ষেত্রে এর অন্যথাও আবার তৈরি হয়, যেমন এই খেলার ক্ষেত্রে বলুন কিংবা খাওয়ার ক্ষেত্রে বলুন, কিন্তু কোনো কোনো কাজের ক্ষেত্রে আবার এই একটুখানি নাপাসান ব্যাপারও চলে আসে, যেটা কিন্তু অবশেষে যেটুকু থাকে ও যাও করে ম্যানেজ করে দেওয়া হয়, এরকম ব্যাপারও থাকে। আবার অবশেষে যেটুকু সময় আমার বেঁচে আছে সেটাকে

ভালোভাবে কাজে লাগানোই আমার আসল কাজ। আবার অনেকেই বলে শেষ ভালো যার সব ভালো তার, শেষে এমন একটা কিছু হতে পারে যেটা কিন্তু এই 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টায় হয়নি। তাই শেষেও এমন কিছু পাওয়া থাকে যে পাওয়াটা হয়তো আমি ভাবতেই পারছি না, যে পাওয়াটা হয়তো আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি এটা সম্ভব হবে। এইরকম আশা কিন্তু জড়িয়ে আছে এই পুরোটাকে কেন্দ্র করে অবশেষে যেটুকু থাকে। অনেকেই আছেন যারা খুব অল্পতে খুশি হয়। হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস মনেই হয় যে অবশেষে যেটুকু থাকে সেটাতেই আমি তৃপ্তি। বলে না দিনের শেষে সবাইকে সব কিছু মিটিয়ে আমার যেটুকু পাওনা বাকি আছে বা যেটুকু আমার অর্থ জমলো সেটাই আমার কাছে আনন্দের, এরকমও ব্যাপারটা থাকে। সঙ্গে থাকুন, আমাদের আড্ডাও কিন্তু আজকের এই 1 ঘন্টা অবশেষে যেটুকু থাকে। জুড়ে থাকুন, কিন্তু ফিরে আসছি খুব

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

দোয়াটা নিয়ে ফিরে এলাম আবারও অবশেষে যেটুকু থাকে নিয়ে। আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর তারপর আবারও আমাদের ফিরে যাবার পালা আবার একটা স্পেশাল ব্যাপারে। কারণ আমাদের খাবারের মধ্যে স্পেশাল ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, এই কারণেই এখানে কিন্তু শেষ অবধি একটা লড়াই চলে। ভাবুন আপনি মাটন খাচ্ছেন, আর সেই মাটন খেতে খেতে মাটনের যে সুস্বাদু ব্যাপারটা আপনি ক্রমশ জীবের সঙ্গে আপনার আত্মা মানে তৃপ্ত হচ্ছে প্রতি মুহূর্তে, সেই জায়গা থেকে শুরু করে আপনি একটা জিনিস ভাবুন, যখন মাটনের শেষ ভাগে মানে ওই যে একটা শুষে নেওয়ার ব্যাপার থাকে না, তার ভেতরের সব কিছু মানে হাড়ের যে মধ্যে যে জুসটা, যেটা যখন শেষ টান অবধি আপনি ওখানে যে পরিশ্রমটা দিয়ে রাখছেন, আর এই যে একটা শেষ অবধি একটা মাটনের যে স্বাদ এবং এই শুষে নেওয়া ব্যাপারটা এবং আস্তে করে এই জুসটাকে শেষ সময়ে অবধি আপনি মানে আমেজ নিয়ে একটা ব্যাপারের মধ্যে ডুবে আছেন, হয়তো এটা লুচি মাংসই হোক কিংবা ভাত মাংসই হোক, এই যে ব্যাপারটার মধ্যে মাখো মাখো একটা ব্যাপার, আর শেষে শুধু মনে হয় যেন না শেষ না হয় ভালো, চলুক আরও চলুক, আরও আসুক এবং আরও আমরা এনজয় করতে থাকি। তো যাই হোক, এই যে অবশেষে যে ব্যাপারটা থাকে যেটুকু থাকে সেটাকে কিন্তু আমরা খুব সাদরভাবে গ্রহণ করি, এবং অনেক ক্ষেত্রে আবার এই ব্যাপারটা আবার একটু অন্যভাবেও ভাবা যায়, মানে এই অবশেষে যেটুকু থাকে সেখানে আবার একটু অ্যালার্জিও তৈরি হয়, মানে অ্যালার্জি মানে আমি বলতে চাইছি না ভালো লাগার ব্যাপার। কীভাবে? সঙ্গে থাকুন, ফিরে এসে বলছি এখন গান।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, সঙ্গে আছি আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা অবশেষে যেটুকু থাকে। তো বিরতির আগে যেটা বলেছিলাম যে আমরা হয়তো ওই খাবার খেতে খেতে শেষ অবধি যে এনজয়টা আমরা করি শেষ টান অবধি আমরা জুড়ে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই অবশেষে যেটুকু থাকে সেখানে কিন্তু একটুখানি উধাও অ্যালার্জি তৈরি হয়। যেমন কোনো একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠান হয়তো রাত 8টা অবধি কিংবা 8:30 অবধি একটা একটা সময় নির্ধারিত করা থাকে, তার মধ্যে শেষ হবে, তো সেই অনুষ্ঠানটার আগে অবধি যখন খুব মুখের দিকে চলে আসে, মানে 15 মিনিট বাকি থাকে কি 20 মিনিট বাকি থাকে কি আধ ঘন্টা বাকি থাকে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অদ্ভুতভাবে ছটপটানি লক্ষ্য করা যায় এবং শুধু মনে হয় যে এটা কখন শেষ হয়ে যাবে ব্যাপারটা, এবং অবশেষে যেটুকু পড়ে থাকে সেটাও যেন আর গ্রহণ করতে অসুবিধে তৈরি হয় কিছু কিছু ক্ষেত্রে। আবার কিছু প্রোগ্রামের ক্ষেত্রে হয়তো মনে হয় যেন এখান থেকে আবার আরেকটা পর্ব শুরু করলে ভালো হয়। আবার খাওয়ার ক্ষেত্রে হয়তো কিছু কিছু ব্যাপার একটা ব্যাপার থাকে, আবার কিছু কাজের ক্ষেত্রেও এই অবশেষে যেটুকু থাকে সেটুকুকে আবার যত তাড়াতাড়ি সম্ভব ম্যানেজ করে মেক আপ করে তাড়াতাড়ি শেষ করতে পারলেই যেন বাঁচা যায়, এরকম ব্যাপারও কিন্তু থাকে। তাই সব ক্ষেত্রে যে ভালো ব্যাপারটা তা কিন্তু নয়, কোথাও না কোথাও একটু নাপাসান ব্যাপারটাও কিন্তু আছে, আমাদের আড্ডাও জারি আছে, তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। আবার ফিরে আসছি কয়েকটা গানের পর। আজকের এই স্পেশাল আড্ডা অবশেষে যেটুকু থাকে

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম আবারও কয়েক গানের পর আজকের স্পেশাল আড্ডা অবশেষে যেটুকু থাকে। তো সত্যিই তো তাই, আমরা আমাদের প্রিয় যে আইসক্রিমটা সেটা যখন খেতে থাকি ঠিক তখন যখন শেষ মুহূর্তে পৌঁছে যায় তখন কিন্তু আমাদের মন খারাপও হয়, আবার কোথাও একটা ওই তৃপ্তির একটা অন্যরকম স্বাদ মেলে, মানে অবশেষে যেটুকু থাকে সেটুকু একবার চেটে পুড়ে খাওয়ার মতো ব্যাপার। আর সেখানেই কিন্তু আমাদের একটা কোথাও আবারও পরেরটার জন্য অপেক্ষা থাকে। তো আমাদের প্রিয় খাবারের মধ্যে আইসক্রিম খুব পছন্দের, ছোট থেকে বড় আমাদের সকলের কাছে কিন্তু আইসক্রিম ব্যাপারটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার। এবং এই ব্যাপারটা প্রথম থেকে কিন্তু শুরু হয়, যতক্ষণ না এই অবশেষ পার্টে গিয়ে পৌঁছয়ে ততক্ষণ কিন্তু আমাদের একটা উন্মাদনা কিন্তু এর সঙ্গে জুড়ে থাকে। আর এই উন্মাদনা কিন্তু অনেক সময় ওই কর্নেটো আইসক্রিমের মধ্যে আরও বেশি করে প্রমাণ পাওয়া যায়, কারণ আমাদের এই কর্নেটের যখন আমরা প্রতিটা কামড় দিতে থাকি, যখন শেষের দিকে চলে আসে বা শেষ কামড়টা যখন আমরা দিতে যাব, তখন যে মুখের মধ্যে লাস্ট আইসক্রিমটা যেটা যায় সেটা কিন্তু একটা স্পেশাল ব্যাপার, এবং সেটা এই এত কুন্দরে খেয়ে আসা আইসক্রিমের থেকে কিন্তু একদম আলাদা। ওই বলে না কথায় আছে, শেষ ভালো স্যার সব ভালো তার, আর সেখানেই আইসক্রিম কিন্তু জিতে যায়, যে শেষ কামড়টা দেওয়ার পর মনে হয় যেন আমি একটা অন্য ওয়ার্ল্ডে আছি। তো এভাবেই সঙ্গে থাকুন, আবারও ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের স্পেশাল একটা অবশেষে যেটুকু থাকে নিয়ে। এখন গান

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

তো ফিরে এলাম কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা, অবশেষে যেটুকু থাকে। আর আজকের এই আড্ডাটা শেষ করব জয়িতা চট্টোপাধ্যায় লেখা অবশেষে যেটুকু লেখা সেইরকম একটা কবিতা দিয়ে। তো আজকের এই শো শেষে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই শো আপনাদের কেমন লাগলো। 4474-396-5712 তে, আর যারা ইমেল করছেন gm@radiobanglanet.com এ, এভাবেই জুড়ে থাকুন আর আমাকে মেল করুন। শেষ করব আজকের এই বিশেষ কবিতা জয়িতা চট্টোপাধ্যায় লেখা অবশেষে যেটুকু লেখা। যে পাতায় তোমাকে লিখি সেখানেই রোদের কারুকাজ, গত জন্মের অতৃপ্তিতে বাড়ে শিখরে ছায়া নুন, কুড়িয়ে তুলি পুনর্জন্ম তোমার চেনা মুখ, পাথর উড়ে গেলে অজস্র যন্ত্রণা পালক হয়, ডানার ওরে ছেঁকে তোলে তোমার একান্ত উপেক্ষা, মেঘের লজ্জা নাভির আহ্বান লেখে অবজ্ঞার সময়, একই পথে হেঁটে যায় আমার পাগল জন্ম, খাতায় পাতায় ফুটে ওঠে লিওনার্দোর হাততালি, তোমার স্পর্শ নাম জিভে নেচে ওঠে, দারুণ অসুখে মোনালিসা, অথচ পাইনের বুকে জন্ম ও পালি। ভালো থাকুন আর এভাবেই জুড়ে থাকুন রেডিও বাংলানেট.com এর সঙ্গে। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় সৌভিকের সঙ্গে গান মুসাফির।

আচ্ছা, চাইলেই কি সব পিছু টানে ফেরা যায়? আপনার কি মনে হয়? মানে আমাদের ফেলে আসা অনেক জিনিস আছে, অনেক পিছু টান আছে, যেগুলো হয়তো আজও আমাদের হাতছানি দিয়ে ডাকে, কিন্তু চাইলেই সেই পিছু টানে ফেরা যায় না। পিছু টান যেমন আবেগের, সেরকম কষ্টেরও। সেটা নিয়ে ফিরছি আপাতত তিনটে গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রাম খাও খাও বুধ হয়ে ডুবে যাও দেখো চোখে চোখে সর্ষে ফুল
1: কি
0: সর্ষে ফুল

0: 别了，哎，家老婆啊，今夜的香氛
1: ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাংলার সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল পিছু টান নিয়ে। সত্যি বলতে চাইলেও সব পিছু টানে ফেরা যায় না, কারণ স্কুলে ফেলে আসা সেই লাস্ট বেঞ্চ এখনও আমাদের হাতছানি দিয়ে ডাকে। চাইলে কি সব পিছু টানে ফেরা যায়? শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। লাস্ট বেঞ্চ নিয়ে কিন্তু প্রচুর স্মৃতি আছে, মানে লাস্ট বেঞ্চ যেন আস্ত একটা বেস্ট ফ্রেন্ড আমাদের জন্য। ক্লাস ফাঁকি দিয়ে টিফিন খাওয়া কিংবা লাস্ট বেঞ্চে বসে গসিপ করা, বা টিচারের পড়া ধরার কাছ থেকে নিজেদেরকে বাঁচানো, আমি জানি অনেকেই রিলেট করতে পারি আমরা সেটা, আপনিও রিলেট করতে পারছেন সেটা। আপনার যদি লাস্ট বেঞ্চ নিয়ে কোনো রকম মেমোরিজ থাকে তাহলে চটপট আমার সাথে শেয়ার করুন +447503965712-তে। আপাতত গান, ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানি .com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ কথা হচ্ছে লাস্ট বেঞ্চ নিয়ে এবং লাস্ট বেঞ্চের স্মৃতিচারণ করছি আমরা। সত্যি কথা বলতে লাস্ট বেঞ্চ আমাদের বেস্ট ফ্রেন্ড হলেও আমরা কিন্তু প্রচুর অত্যাচার করেছি তাদেরকে, তাকে ক্ষতবিক্ষত করেছি কোনো সময়, আবার কোনো সময় খুব যত্নে ঘুমিয়েছি, সে কিন্তু সবটা মুখ বন্ধ করে সহ্য করেছে। বাস আমি দেখতাম অনেক বন্ধুকে নিজের নামের সঙ্গে লাভ সাইন দিয়ে কিংবা প্লাস চিহ্ন দিয়ে তার ভালোবাসার মানুষের নাম লিখছে, কম্পাস দিয়ে খোদাই করে সেই ভালোবাসাটা পরিণতিও পেয়েছে আজ। তো এরকম প্রচুর গপ্প আছে লাস্ট বেঞ্চ নিয়ে। আপনারও নিশ্চয়ই এমন একটা গপ্প আছে যেটা আপনি চান আমার সঙ্গে শেয়ার করতে, তাহলে আর দেরি কেন, চটপট হোয়াটসঅ্যাপ করে ফেলুন +447503965712। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। লাস্ট বেঞ্চ কিন্তু দারুণ একটা মেমরি সেভার, অনেক বছর ধরে কত স্টুডেন্টদের মেমরি সেভড করে আসছে। আমার মনে আছে আমি ম্যাক্সিমাম সময় টিফিনের আগের পিরিয়ডে লাস্ট বেঞ্চে বসে টিফিনটা শেষ করে ফেলতাম এবং ধরাও পড়ে গেছিলাম সেটার জন্য। তো ওটা একটা অদ্ভুত ক্লাইম্যাক্স তৈরি হতো, মানে সেকেন্ড লাস্ট বেঞ্চ আর লাস্ট বেঞ্চের মধ্যে একটা অদ্ভুত র্যাপো ছিল সেই সময়। সেই র্যাপোগুলো বছরের পর বছর বিভিন্ন বন্ধুদের সঙ্গে তাদের জমতে থাকো। সত্যি লাস্ট বেঞ্চে বসার সময়টা কিন্তু ভীষণ কম এই সময় এসে মনে হয়। তেমনি আমার শোয়ের টাইম ডিউরেশনটাও কিন্তু বেশ কম, এক ঘন্টা যে কীভাবে কেটে যায় আড্ডা মারতে মারতে আমি সত্যিই বুঝতে পারি না। তাহলে আজ আসি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানেই.com। মন যখন নিরুদ্দেশ।

ছেঁড়া ঘুড়ি রঙিন বল এইটুকুই সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা। বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলা, চন্দ্রবিন্দু সেই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, চলে এসেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা আজ এইরকমই কিছু বিকেল বেলার গল্প নিয়ে থাকবো। আসলে বিকেল বেলাটা এক অদ্ভুত মুহূর্ত, ঠিক দুপুরও নয় আবার রাতও নয়, যেখানে রোদ্দুর প্রায় পড়ে এসেছে অথচ রাতের সেই অন্ধকার নেমে আসেনি। সেই যে মুহূর্তটা, সেই সময়টাকে সবাই নানা রকমভাবে কিন্তু উপভোগ করতে পছন্দ করেন। আর সেই রকমই বিকেলবেলার গল্প যেখানে আমাদের আজকের রয়েছে, সেখানে তো বলতেই হয় এই রকমই নানা রকমের ইচ্ছের কথা, যেই বিকেল বেলাগুলো হয়তো ফেলে আসা কিছু স্মৃতিকে আবার কেমন করে যেন সেই কোটর থেকে বার করে নিয়ে আসে। মনে পড়ে যায় সেই ছোট্টবেলার বিকেলগুলো, কিংবা সেই যে কলেজে পড়ার সময় সেই রকমই কিছু সুন্দর বিকেলের মুহূর্ত, কিংবা এখন এই যে প্রবাসে থেকে বাড়ি থেকে এতটা দূরে, আর সেখানেও সেই বিকেলগুলোকে নিজের মতো করে বা সেই রকম পছন্দের একটি বিকেল বেলাকে

নিজের মতো করে উপভোগ করা, সব মিলিয়েই আমাদের বিকেল বেলার গল্প। থাকবো আমাদের আজকের পপকর্ন নিয়ে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co

0: অথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

বিকেল এখনো আসে, প্রতিদিন আসে, দুপুরে রোদ পড়ে যাওয়ার পর ঠিক সন্ধে নামার আগে বিকেল আসে। কিন্তু যদি আমরা বলি আমাদের সেই বিকেলগুলো, যেই বিকেলগুলো আমাদের মনে এখনো দাগ কেটে আছে, সেই বিকেলগুলো যেগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া বিকেলের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা বিকেলের কথা বলছি, বিকেলটা তো একটা অদ্ভুত সময় যেখানে ঠিক দুপুর গড়িয়ে যায়, রোদটা আস্তে আস্তে পড়ে আসে, অথচ রাতের অন্ধকার নেবে আসেনি। সেই যে মুহূর্তটা, সেই সময়টাকে একটা অদ্ভুত ভালো লাগে, বিশেষ করে যখন সেই মুহূর্তটাকে খুব সুন্দর করে নিজের মতো করে উপভোগ করা যায়। সত্যি যদি আমরা হারিয়ে যাওয়া বিকেলের কথা বলি, এখন হয়তো অনেক বিকেল আছে যেটা আমরা ঠিক করে দেখতেই পাই না, কখন যে দুপুর গড়িয়ে রাত এসে গিয়েছে আমরা বুঝতেও পারি না। আমরা এতটাই কাজ নিয়ে ব্যস্ত থাকি যে সোজা মনে হয় লাঞ্চের পরেই একেবারে ডিনার করার সময় হয়ে গিয়েছে, মাঝখানে সেই বিকেলটা সত্যি কোথায় যেন হারিয়ে গিয়েছে। চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি সেই রকমই কিছু মিষ্টি বিকেল। ফিরছি বিকেলের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্নে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

স্মৃতির ঝাপি থেকে যদি টুপ করে খসে পড়ে একটা এইরকম বিকেল বেলা, তাহলে কেমন মনে হবে বলুন তো? সত্যি এক ছুটতে চলে যেতে ইচ্ছে করবে সেই ছোট্ট বেলার বিকেল বেলাতে, যেখানে বন্ধুরা মিলে হই হই করে বিকেলগুলোতে মাঠে গিয়ে খেলা, কিংবা সেই যে ছোট্টবেলায় সব বন্ধুরা মিলে একসঙ্গে বিকেল বেলায় খেলে গায়ে হাতে পায়ে কাদা মাখিয়ে বাড়িতে আসা, তারপর মায়ের বকুনি খাওয়া, সব মিলিয়ে কত রকমের ছোট্টবেলার সেই বিকেল বেলা। কিংবা সেই বিকেল বেলা যেখানে সবাই মিলে একসঙ্গে হই হই করে ছুটতে গিয়ে কোনো একটা নতুন জিনিস দেখা, কিংবা সেই বিকেল বেলা যেখানে ছাদে গিয়ে একদম নীল দিগন্তে ঘুড়িকে উড়িয়ে দেওয়া, হাতে লাটাই আর মনে হচ্ছে কখন হবে সেই ভোকাটটা। বিকেল বেলার গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে, শুনছেন রেডিও বাংলা নেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে, আর আমাদের আজকের পপকর্নে আমরা এই যে নানা রকমের বিকেলের গল্প নিয়ে রয়েছি, সেখানে উঠে আসছে কিন্তু সেই ছোট্টবেলার বিকেলের কথা। আসলে এখন আমরা যেভাবে বিকেলগুলো উপভোগ করি না কেন, সেই যে ছোট্টবেলার মিষ্টি মিষ্টি বিকেলগুলো, সেগুলো কিন্তু বারবার করে সেই যে স্মৃতির ঝাপি থেকে বেরিয়ে এসে উঁকি দিতে কিন্তু একদম ভোলে না। সেই রকমই একটি বিকেলের কথা মনে করতে করতেই চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি আড্ডায়। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরু

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও বাংলানেট ডট কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারিয়ে যাওয়া বিকেল নিয়ে। আসলে আমাদের রোজকার জীবনে আমরা এতটাই কাজ নিয়ে ব্যস্ত থাকি, অনেক সময় যেটা হয় আমরা বিকেলগুলোকে ঠিক খেয়ালই করি না, কখন যে দুপুর গড়িয়ে রাত হয়ে যায় সত্যি বুঝতেই পারি না। আর এইভাবেই বিকেলগুলো আমাদের কাছ থেকে কিভাবে যেন হারিয়ে যাচ্ছে। আর যদি আমরা বিকেলের গল্প করি তাহলে কিন্তু আমাদের মনে পড়ে যায় সেই আমাদের সুন্দর সুন্দর কিছু মিষ্টি মিষ্টি স্মৃতি। আসলে হারিয়ে যাওয়া বিকেল বললেই তো সেই বিকেলগুলোর কথাই বারবার করে মনে পড়ে, যার সঙ্গে কিছু সব অসাধারণ স্মৃতি জড়িয়ে রয়েছে। সত্যি বলুন তো, সেই বন্ধুরা মিলে একসঙ্গে হই হই করে ফুচকা খেতে যাওয়া, কিংবা চাট খেতে যাওয়া, কিংবা ভেলপুরি খেতে যাওয়া, এইরকম বিকেলগুলো কি মজার, তাই না? সেই যে সবাই মিলে একসঙ্গে হই হই করে ফুচকা খাওয়া, যার মধ্যে আরেকটু টক দিন, আরেকটু ঝাল দিন, না আমাকে একটু কম ঝাল দিন, এই যে সবাই মিলে একসঙ্গে সেই ফুচকার দোকানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, আর তার সঙ্গে কে কটা ফুচকা খেলো সেটা নিয়ে একটা কম্পিটিশন, সব মিলিয়ে কিন্তু এক অদ্ভুত আনন্দ, এক অপূর্ব সেই এক মুহূর্ত। কিন্তু এখন আমরা যতই ফুচকা নিয়ে আসি না কেন বাড়িতে, আর তারপর সেটাকে খুব সুন্দর করে ফুচকার জল, তারপর সেই ভেতরের পুরটাকে মেখে আমরা ফুচকা বানিয়ে খাই না কেন, তার স্বাদ কোথায় যেন সেই স্বাদের কাছে অনেকটাই ফিকে। কিন্তু তবুও আমরা চেষ্টা করি সেই মুহূর্তগুলোকে আরও একবার সেই নিজের মতো করে একটু উপভোগ করার। সেই হারিয়ে যাওয়া বিকেলের গল্প জারি থাকবে, তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছে গানের ওপারে। আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পরপর দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি হারিয়ে যাওয়া বিকেল নিয়ে। আসলে এই যে বিকেলগুলো, সেই বিকেলের সঙ্গে কিন্তু আমাদের নানা রকমের স্মৃতি জুড়ে রয়েছে। তাই সেই বিকেলগুলোকে যখনই আমরা মনে করি, আর তখন মনে হয় কতদিন সেইভাবে আমাদের বিকেলগুলোকে উপভোগ করা হয়নি, আমাদের বিকেলগুলো আমাদের কাছ থেকে কেমন যেন হারিয়ে যাচ্ছে। এখন হয়তো অনেক সময় আমরা কাজের পরে আমরা ওয়াকে যাই, সেইভাবেও আমরা নিজেদের মতো করে বিকেলগুলোকে আমরা উপভোগ করার চেষ্টা করি, কিন্তু তবুও কোথায় যেন সেই আমাদের হারিয়ে যাওয়া বিকেলগুলো আমাদের বারবার মনে পড়ে। আর সেই রকমই কিছু মিষ্টি বিকেলের কথা মনে করতে করতেই রেখে যাচ্ছি আপনার জন্য একটি মিষ্টি গান। দেখা হবে আগামীকাল ঠিক এই একই সময়, চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম। মন যখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানে ডট কমে এই অটোরিকশাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

অটো রিক্সাকে কিন্তু সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটো রিক্সা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটো রিক্সা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলানাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটো রিক্সাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সবথেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে, ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কি না কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কি না সব থেকে বেশি করে অ্যাভেলেবল হচ্ছে অটোর মাধ্যমে। তাহলেই ভাবুন যে কত সমাজসেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলার ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন। তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সব থেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টিরে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কি না জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com address আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com address তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি। কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলানিউজ.কমে আমি রুবিনা, আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে মৃণাল সেনকে স্মরণ করে, বা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সিনেমাও তৈরি করেছেন অঞ্জন দত্ত।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্তের নতুন ছবি, যে ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে দর্শকদের কাছে এবং দর্শকরা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সেই ছবির নাম চালচিত্র এখন। এবং চালচিত্র এখনই যে শুধুমাত্রই আমরা মৃণাল সেনের ব্যাপারে জানতে পারবো, বা চালচিত্র যখন তৈরি হয়েছিল, অর্থাৎ যখন অঞ্জন দত্ত আনকোরা ছিল, যখন বাংলা সিনেমায় তার পদার্পণ হয়েছিল মৃণাল সেনের হাত ধরে, সেই সময়টার কথা জানতে পাবো, তা কিন্তু না। যেমন আমরা মৃণাল সেনকেও জানতে পারবো, ঠিক সেই রকমই অঞ্জন দত্ত কেমন ছিল, যেই অঞ্জন দত্তকে হয়তো দর্শকরা জানেনি, চেনেনি, কিছুটা অধরা, সেই অঞ্জন দত্তকেও কিন্তু আমরা দেখতে পাবো এই চালচিত্র এখনই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে অবশ্যই চালচিত্র এখনের কথা বলছি, অঞ্জনের চোখে মৃণাল সেনের কথা বলছি। অঞ্জন দত্ত এবং মৃণাল সেনের বন্ধুত্বটা কেমন ছিল সেটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পেরে যাবেন, যেটা ইতিমধ্যেই আপনি অনলাইনেও দেখতে পাবেন, এবং তার সাথে সাথে অবশ্যই যারা যারা প্রেক্ষাগৃহে দেখতে চান তারাও কিন্তু দেখতে পারবেন।

চালচিত্র এখনের গল্প বলছিলাম এবং চালচিত্র এখনের কথা বললে অঞ্জন দত্ত নিজের যে চরিত্রটা, অর্থাৎ আমরা পর্দায় যাকে অঞ্জন দত্ত হিসাবে দেখতে পাচ্ছি, সেই শাওনকে এত সুন্দর নিজেরকে ভেঙে যে নিজেকে তৈরি করা যায় সেটা আমার মনে হয় না এটা দেখলে সম্ভব হতো। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলবো, অনেক ছবির পোস্ট প্রোডাকশানে ইন্টারভিউর সময় অনেক কিছু জানা যায়, ঠিক সেই রকমই চালচিত্র এখনের একটা ট্রেলার লঞ্চে আমরা পৌঁছে গেছিলাম এবং সেখানে অঞ্জন দত্ত একটা কথা বলেছিলেন, এখনও আমার মনে আছে, যে মৃণাল সেনের সাথে তার এতটাই ভালো সম্পর্ক ছিল, যেই মানুষটার সাথে অঞ্জন দত্ত ঝগড়া করতে পারতো, তর্ক করতে পারতো, মন খারাপ দেখাতে পারতো, অভিমান করতে পারতো, এবং তার সাথে সাথে দুজনের মধ্যে এতটাই মত বিভেদ ছিল, কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে কিন্তু তাদের চিন্তা ভাবনাটা আবার মিলেও যেত। এবং মৃণাল সেন সবসময় চাইতেন যে অঞ্জন দত্ত তাকে নিয়ে, তার কাজগুলোকে নিয়ে কিছু একটা করুক।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

সেন কিরকম, কত বড় মাপের পরিচালক সেটা আমরা কিন্তু জানি, আপামর বাঙালি কিন্তু জানে, কিন্তু মৃণাল সেন আমার জীবনে কেমন সেটা হয়তো অনেকেই জানে না, এবং সেইটাই কিন্তু দর্শকদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর তিনি বারবার এটাই বলছিলেন, যেটা আমি আড্ডার ফার্স্টেও বলছিলাম, যে শুধুমাত্র এই যে মৃণাল সেনকে আমরা জানতে পারবো তা না, নতুন অঞ্জন দত্তকেও জানতে পারবো, এবং অঞ্জন দত্তের চরিত্রে যে অভিনয় করেছে শাওন, সেই শাওন বলছিলেন যে আমরা যেমনটা ভেবেছিলাম অঞ্জন দত্ত যেমন, যেমনটা আমরা তার চেহারা বা অবয়ব দেখে বুঝতে পারি, ঠিক সেই রকমটা কিন্তু চালচিত্রের সময় ছিল না, একদম অন্যরকম ছিল, বদমেজাজি ছিল, যেই মানুষটার সাথে প্রচণ্ড পরিমাণে রাজনৈতিক মতভেদ ছিল, মৃণাল সেনের চিন্তাধারা, আচার ব্যবহার সব কিছু আলাদা ছিল, কিন্তু কিভাবে মৃণাল সেন তার কাজের প্রতি, তার নিজের যে একটা চিন্তাধারার প্রতি আকৃষ্ট করতে পেরেছিল অঞ্জন দত্তকে, এবং তাদের যে বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়েছিল, যেখানে সবাই বলছিলেন যে মৃণাল সেনকে নিয়ে যদি কোনো কাজ হয় তাহলে সেটা অঞ্জন দত্ত ছাড়া অন্য কারোর কাছে অতটাও হয়তো ভালো হবে না, বা ভালোভাবে যদি কেউ করতে পারে সেটা অঞ্জন দত্তই করতে পারে, সেরকম অনেক গল্প। যে গল্পগুলো বলতে বলতে আমার মনে হয় আজকের আড্ডাটাও কম হবে, যতটা পেরেছি দুদিনের আড্ডায় বলার চেষ্টা করেছি অঞ্জন দত্তের চোখে মৃণাল সেন কেমন, যেটা আমরা জানতে পেরেছি নানারকম ইন্টারভিউয়ের মাধ্যমে, নানারকম আর্টিকেলের মাধ্যমে, সামনাসামনি অনেক সময় ওই যে আনকোরা আড্ডা পড়লাম প্রমোশনের মাঝে, সেই সব কিছু নিয়ে যতটুকুনি আমরা রসদ পেয়েছি সেটাই আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাবেন, এবং অবশ্যই পাশে থাকবেন আর ফলো করবেন রেডিও বাংলানেই.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুস্তাফের সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা সেটা কিন্তু আপনার কাছেও খুব প্রিয় একটা ব্যাপার, রাত। হ্যাঁ, রাত আমাদের যত গভীর হয় প্রত্যেকের জীবনের মুহূর্তগুলো কিন্তু তত বেশি রঙিন হয়। আবার কিছু কিছু মুহূর্ত এই গভীর রাতে অনেক দুঃখ জমা থাকে। আমরা দিনের শেষে হয়তো প্রত্যেকেই মাঝে মাঝে ভাবি ভীষণ একা, কিন্তু আদবে কিন্তু আমরা একা নই। কিন্তু কখনো কখনো আমাদের মনের মধ্যে এটাই ঘোরাফেরা করে, সত্যি আমরা ভেতরে ভেতরে হয়তো একা। তো আজকের এই স্পেশাল আড্ডাটা সেই রাতগুলোকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাদের কিছু কিছু রাত কিন্তু বেশ রঙিন হয়ে ওঠে হঠাৎই, আমরা নিজেরাও জানি না। হয়তো একাকি রাতও কিন্তু রঙিন হয়, কিন্তু কিভাবে? হ্যাঁ, একাকি রাত রঙিন করতে কিভাবে কি মুহূর্ত বা কি সহযোগিতা প্রয়োজন হয় সেটাও বলবো আজকের এই বিশেষ আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর শুভরাতকে সঙ্গে করে। এখন গান।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা শুভরাতকে সঙ্গে করে। তো কিছু কিছু রাত আমাদের কাছে খুব রঙিন, হয়তো নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, হয়তো কোনো একটা মুহূর্ত যাদের হয়তো নতুন জীবন শুরু হয়েছে। ফুলশয্যার রাত, এই ফুলশয্যার রাত হয়তো অনেক ক্ষেত্রে অনেকের কাছে বেশ মজার একটা ব্যাপার, আবার অনেকের কাছে এই রাতটাকে তারা রঙিন করে রাখতে চান কথার মাধ্যমে। আজ শুধুই কথা হোক, তো প্রতিটা মুহূর্তে একজন একটা মানুষ আরেকটা মানুষকে চেনে না, তাদের কাছে সেই রাতটা একদমই নতুন, এবং এই রাত দিয়ে জীবনের আগামী পথের রাত পথ চলা শুরু হয়। তো সেখানে প্রত্যেকটা মুহূর্তেই একটা রঙিন মুহূর্ত অপেক্ষা করে আছে, আর সেই মুহূর্তের শুরুয়াত কিন্তু সেই রাতকে কেন্দ্র করে, ফুলশয্যার রাত। তো আদবে ব্যাপারটা হয়তো অনেকের কাছে বেশ মজার, আবার আদবে ব্যাপারটা কিছু একদমই অন্যরকম, কারণ জীবনের কিছু মুহূর্ত থাকে যে মুহূর্ত কোনো দিন আর ফিরে আসে না, হয়তো সেই রাতটাও এই রাত। এবং এটা তো সত্যি, কোনো দিনই কোনো মুহূর্ত আবার নতুন করে ফিরে আসে না, হয় কিছু তার পরিবর্তন থাকেই, রাতও সেরকম গভীর হয় ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা। সঙ্গে থাকুন, ফিরব শুভরাতকে সঙ্গে করে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর এই গানের পর আবার আমাদের ফিরে যাওয়ার পালা রাতের দিকে। হ্যাঁ, রাতের আকাশে ঠায় যদি চোখ মেলে তাকিয়ে থাকেন, মন কিন্তু হারিয়ে যাবে এক অচিন দেশে, আর যেখানে হয়তো শুধুই স্বপ্ন। আর সেই দেখতে দেখতে গান শুনতে শুনতে যেন কখন ঘুম এসে যায়, আওয়াজ শুনতে পান কিচিমিচি পাখির, হ্যাঁ ভোর হয়ে এলো। ঠিক এভাবেই রাত কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না, ঠিক যেমন অদ্ভুতভাবে আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না, কোথাও না কোথাও আমাদের থামতে হয় বা এগিয়ে চলতে হয়। ঠিক সেরকম সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, সূর্য উঠবে, আর এভাবেই আমাদের জীবনযাত্রা এগিয়ে চলবে, ছুটবে, হাসবে, খেলবে, কিন্তু দুঃখ যেন কোথায় ছড়িয়ে যাবে। তো এভাবেই আমাদের এই প্রতিটা রাত প্রত্যেকের শুভ হোক, এই প্রার্থনা সব সকলের কাছে সবসময়। আর এই রাতকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনারও, আপনিও কিন্তু একটা সুন্দর মুহূর্তকে, সুন্দর স্বপ্নকে কাছে রেখে রাতকে সুন্দর করে কাটিয়ে দিতেই পারেন, কাটাতে হবে। আর এভাবেই ভালো চিন্তা, শুভ চিন্তা, সকলের জন্য চিন্তা, এতেই কিন্তু রাত দিন শুভ হয়। আমাদের রাতটা জানি থাকবে, কোথাও যাবেন না, আমরা ফিরবো, সঙ্গে থাকবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বেল করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আপনারা। তো আমাদের আড্ডা চলছে আজকে শুভ রাতকে কেন্দ্র করে। তো এমন কিছু কিছু রাত থাকে যে রাতগুলো হয়তো বেশ অন্যরকম কাটে। ধরুন আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন দূর দূরান্তে, এবং বহু মানুষ হয়তো অনেকে মিলে একসঙ্গে, এবং অদ্ভুতভাবেই হয়তো ঘুম আসে না কারোর কারোর। তখন তারা ওই ট্রেনের দূরপাল্লার ছোটাগুলো দেখতে থাকেন জানলার এপাশে বসে। আর তখনই কোথাও কোথাও কখনো কোনো বন্ধুত্ব তৈরি হয়, যে এমন একটা বন্ধু যে বন্ধুটা আপনার পাশে বসে সেই রাতটাকে এনজয় করছে, একসঙ্গে মিলে আপনারা গল্প করছেন, আর সেই গল্পটা এক অভিনব রাতে পরিণত হলো। হয়তো ভোরের দিকে আপনারা একটু গড়িয়ে নিলেন, ঘুম পেয়ে গেল, তো সেই রাত তৈরি করে দিল আরেকটা বন্ধুত্ব, আরেকটু পথ চলার শপথ। আর এই পথ হয়তো যদি না শেষ হয়, তো ব্যাপারটা আমাদের কাছে এরকমই যে কোনো রাতেই কিন্তু আমাদের গভীর দুঃখগুলো দানা বাঁধে থাকে, আর সেই দানা বাঁধা কখনো কখনো মনে হয় কিচ্ছু ভালো লাগে না, কখনো কখনো মনে হয় আকাশের চাঁদের দিকে তাকিয়ে ঠায় তাকিয়েই থাকি। এরকম বহু রাত গেছে যে মায়ের ছেলে বিদেশে থাকে, সে তো আকাশের সেই উড়ে যাওয়া বিমানকে বারবার দেখতে থাকে যে কবে আরেকটা বিমান এসে থামবে আর সেদিন তার ছেলে বাড়ি ফিরবে। তো এ এক অদ্ভুত একটা সময়, যে সময়ের কথা আমি বলছি, যে সময় অনেকের একসাথে পথ হাঁটতে ভালো লাগে, আকাশে চাঁদ আর চারিদিক নিস্তব্ধ ফাঁকা, আর সেই ফাঁকা রাতে সেই রাত তখন গভীর থেকে গভীরতম হয়ে শুভ পথ ধারণ করে। কারণ এ হাঁটা অনন্ত হাঁটা, আর এই হাঁটার সাক্ষী থাকবো শুধু দুজন। এভাবেই রাত কিন্তু শুভ হয়। আমরা ফিরব প্রিয়জনের আবারও কিছু মুহূর্তের কথা ভেবে, সঙ্গে থাকুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

যে যন্ত্রণা হয়তো আজও ভুলতে পারেন না, কিন্তু রাত, এই রাত ঝুপ করে নিভে যাবে। আর আমি আশা রাখি প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ভালো যেমন থাকে না, খারাপও তেমন থাকে না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের এই দুঃখিত কালো রাত যেন ঘুচে যায়, দূরে সরে যায়। এই রাত মধুর হোক, এই রাত শ্রুতি মধুর হোক, এই রাত সুরময় হোক। গানে গানে অনেকেই এই রাতকে এনজয় করেন। আমরা জানি কেউ কেউ গানে বেশ অন্যরকম একটা মাধুর্য তৈরি করতে পারে, রাত সেই রাতেই একটা অন্যরকম মুহূর্ত তৈরি হয়। কেউ কেউ গান জানেন, রাতের চাঁদের আলোয় বসে গান শোনেন, এক অরণ বিরল অভিজ্ঞতা আর এক অদ্ভুত স্বপ্নময় মুহূর্ত। আবার কিছু কিছু পাহাড়ের রাত সত্যি কলকল করে বয়ে যাওয়া জল আর এই নানা রকমের ঝর্ণা আর তার পাশ দিয়ে সত্যি পাহাড়ের কোলে নিস্তব্ধ নিরিবিলি একটা উইন্ডস অফ সাইলেন্স, এই সাইলেন্স কিন্তু এক অন্য গভীরতা, এক অন্য ভালো থাকার ইঙ্গিত দেয়। শান্ত, কোমল, নির্মল এবং মন ভালো থাকার, মন সংযত থাকার এক অদ্ভুত নিস্তব্ধতা, একাতিত্ব। আর এই একাতিত্ব থেকে অনেকে এনজয় করেন, আর এনজয়টা কিন্তু ভালোর দিকে, খারাপের দিকে নয়। কারণ মানুষ একা যদি বাঁচতে পারে তাহলে সব লড়াই লড়তেও পারবে, সেখানে কোনো কষ্ট হবে। কারণ আমরা প্রত্যেকেই এই একাতিত্বকে ভীষণ ভয় পাই না, একাতিত্বকে ভয় পেলে চলবে না, একাতিত্বকে এনজয় করতে হবে, গভীর রাতকে ভালোবাসতে হবে। সঙ্গে থাকুন, আজ আবারও আজকের এই আর এখানে থামাবো, কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে, কারণ আর অনেক সৌবাকি শুনতে হবে, আরেকজন অপেক্ষা করছেন ঠিক আমার পরেই, তাই তাকেও শুনতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময় গান মুসাফিরের আড্ডায়। শুনতে থাকুন, জুড়ে থাকুন, ভালো থাকুন রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে রেখে।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

যদি বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস।

ফেরত তুর তুই হয়ে যালো থালো ঝোড়ো হাওয়া তোল তুফান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া ঝিন্টি তুই নেই তাই কোনো স্বাদ নেই সব মিথ্যে ক্লাসরুমে লেকচার কতক্ষণ আর সহ্য করা যায় বল এপিএসকে জিরো তাচার ঝিন্টি তুই হয়ে যা মিঠে রোদ্দুর

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো,
1: এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম।

0: wants to rip. Casey wants to rip.
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন এর উদ্দেশ্য

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওঠা গরম নুডলস বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো। আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। আপাতত কয়েকটা গান আপনার জন্য, শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
1: জো নাকি যায় গো নাকি ধরে এক মুঠো পুষ্প নাকি কালো আকাশে ভালো জো নাকি তাই তারারা আনবো নাকি আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুকু

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম একটা কবিতা লিখেছিলাম পাহাড় থেকে ফেরার পথে, এবং সেটাই বলা বাহুল্য আমার লেখার শুরু হয়তো। সেটা নিয়ে ফিরছি আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ।

পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে। এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম, আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে। তবে আপাতত আজকের মতো এখানেই থামছি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানিউজ.কম। মন যখন নিরুদ্দেশ।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের চারিপাশে আমাদের কত মানুষজন, তাদের সঙ্গে আমাদের নানা রকমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর তার সঙ্গেই বন্ধুত্ব, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রয়েছে হৃদয়ের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমাদের অঙ্গীকার করে পাশে থাকার, সাথে থাকার। আজ আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা বন্ধুত্ব নিয়ে তো কথা বলবোই, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের সব সময় একটা অদ্ভুত ভালো লাগা মিশিয়ে দেয়। সেই বন্ধুর গল্প থাকছে, তবে এখন শুনব গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে চিনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই যে আমাদের এত বন্ধু, তার মধ্যে থেকে সেই একজন সবচেয়ে ভালো বন্ধুকে খুঁজে বার করাটা, যদিও কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু সেই কাজটা করতে পারলে নিজেরা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আজ আমরা এই বন্ধুত্বের গল্প নিয়ে রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এখন এই যে একটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ, যখন আমরা এক ক্লিকেই খুঁজে বার করতে পারি কয়েক হাজার বন্ধু, যেখানে আমাদের যে কোনো ফটো, আমাদের ভিডিও যখন আমরা পোস্ট করি, সেই সব বন্ধুদের প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আমরা পেয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল, অসাম, এমনকি প্রচুর প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখি যে আমাদের সবার কত কত বন্ধু। কিন্তু যখন সত্যি আমাদের কোনো ক্রাইসিস হয়, যখন আমাদের সত্যি পাশে কোনো ভালো বন্ধুকে প্রয়োজন হয়, তখন আমরা কজনকে খুঁজে পাই সেটা জানাটা বোধহয় ভীষণ প্রয়োজন। আর সেখান থেকেই আমরা খুঁজে নিতে পারি আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধুকে। জানবো আমাদের আজকের এই বন্ধুত্বের গল্পের আড্ডা চলবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

লাগছে, মন ভালো লাগছে না, আর সেই মনকে এক মুহূর্তে বদলে দিতে পারে একজন ভালো বন্ধু। আর সেই জন্যই বোধহয় সবার জীবনে একজন ভালো বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে বন্ধু নিয়ে কথা বলছি, আমরা তো সবাই জানি যে আমাদের সবার জীবনে বন্ধুর কতটা দরকার। কিন্তু সেই যে ভালো বন্ধু, সেই ভালো বন্ধু কিভাবে আমাদের মনটাকে ভালো করে দিতে পারে? আসলে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার জীবনেই তো কোনো না কোনো একটা অসুবিধে সুবিধে এগুলো সব সময় চলতে থাকে আমাদের জীবনে। আর সেখানেই এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথেও সেটা আমরা শেয়ার করতে পারি না। কিন্তু সেই যে প্রিয় বন্ধু, সে কিন্তু সেই কথাটা একদম না বললেও বুঝে নিতে পারে। সে আমাদের মুখ দেখেই বুঝে নিতে পারে আমরা কোনো একটা অসুবিধের মধ্যে দিয়ে চলছি। আর সেখান থেকেই তার কাছে খুব সহজভাবেই সেই সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করা যায়। আর তারপর সেই কিন্তু তার ওই হাতটা কাঁধে দেয়, যেটা ভীষণভাবে মনের জোরকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই ভালো থাকার, ভালো বাসার অঙ্গীকার নিয়ে কিন্তু বন্ধুত্ব। সেই বন্ধুত্বের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে অন্য কোনো সম্পর্কের সত্যি কোনো তুলনাই হয় না। সেই ছোট্টবেলা থেকে কোনো না কোনো বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুলে টিফিন শেয়ার করা, একসঙ্গে ছুটতে গিয়ে খেলতে যাওয়া, সব কিছু মিলেই সেই যে বন্ধুত্বের সূত্রপাত। তারপর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের বন্ধুত্ব, এই সম্পর্কটার যে গুরুত্ব, সেটা আমরা আরও বেশি করে বুঝতে পারি। আর তারপর যখন অনেকটা বড় হয়ে অনেকটা দূরে চলে যাওয়া, অনেক সময় হয় যে সবচেয়ে কাছের যে প্রিয় বন্ধু একটা সময় ছিল তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ সেটা বলা যায় ভৌগোলিক দূরত্ব। হয়তো দুজন দুই দেশে রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে একটা সময় ছিল, এতটাই তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন। আবার এখন এত বছর পরে যখন তার সাথে দেখা হয়, সত্যি আনন্দে হয়তো চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সেই উঁচু নিচু, দেশ পরদেশ কিছুই যেন আর আলাদা করতে পারে না, সেই বন্ধুত্বের সম্পর্ক। যেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য ফিরে আসছি। গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

নমস্কার, আজ আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের কথায় কথায় উঠে আসলো নানা রকমের বন্ধুত্বের গল্প। আমরা জানি আমাদের সবার জীবনেই প্রচুর প্রচুর বন্ধু রয়েছে। তার মধ্যে থেকে সেই যে সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আমাদের সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার, কারণ আমাদের জীবনে তার গুরুত্ব সত্যি অপরিসীম। সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ করতে হবে। তবে ওই যে কথা দিচ্ছি, আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পলকের একটু দেখা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.lovedesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেদানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানেট ডট কমে এই অটোরিকশাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিন টিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ইনস্টলমেন্টে শীত ঘুম, থ্রি বিএইচকে ফ্ল্যাট, লাও আজকাল হাম তুম, রেসির আর একটা র্যাট, একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল, আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল, শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই, গানের পর গান, দাদা একটা চান্স দিয়ে যান।

অটো রিক্সাকে কিন্তু সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটো রিক্সা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটো রিক্সা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে আমাদের ইচ্ছে রানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটো রিক্সাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে, গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সব থেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে, ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কি না কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কি না সব থেকে বেশি করে অ্যাভেলেবল হচ্ছে অটোর মাধ্যমে। তাহলেই ভাবুন যে কত সমাজসেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলায় .com-এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন। তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সবথেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টি রে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কিনা জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে মৃণাল সেনকে স্মরণ করে বা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে। একটি সিনেমাও তৈরি করেছেন অঞ্জন দত্ত।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্তের নতুন ছবি, যে ছবি ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে দর্শকদের কাছে এবং দর্শকরা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সেই ছবির নাম চালচিত্র এখন। এবং চালচিত্র এখনে যে শুধুমাত্রই আমরা মৃণাল সেনের ব্যাপারে জানতে পারবো, বা চালচিত্র যখন তৈরি হয়েছিল, অর্থাৎ যখন অঞ্জন দত্ত আনকোরা ছিল, যখন বাংলা সিনেমায় তার পদার্পণ হয়েছিল মৃণাল সেনের হাত ধরে, সেই সময়টার কথা জানতে পাবো, তা কিন্তু না। যেমন আমরা মৃণাল সেনকেও জানতে পারবো, ঠিক সেই রকমই অঞ্জন দত্ত কেমন ছিল, যেই অঞ্জন দত্তকে হয়তো দর্শকরা জানেনি, চেনেনি, কিছুটা অধরা, সেই অঞ্জন দত্তকেও কিন্তু আমরা দেখতে পাবো এই চালচিত্র এখনই।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানে ডট কমে আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে অবশ্যই চালচিত্র এখনের কথা বলছি, অঞ্জনের চোখে মৃণাল সেনের কথা বলছি। অঞ্জন দত্ত এবং মৃণাল সেনের বন্ধুত্বটা কেমন ছিল সেটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পেরে যাবেন, যেটা ইতিমধ্যেই আপনি অনলাইনেও দেখতে পাবেন, এবং তার সাথে সাথে অবশ্যই যারা যারা প্রেক্ষাগৃহে দেখতে চান তারাও কিন্তু দেখতে পারবেন।

চালচিত্র এখন এর গল্প বলছিলাম এবং চালচিত্র এখনের কথা বললি, অঞ্জন দত্ত নিজের যে চরিত্রটা, অর্থাৎ আমরা পর্দায় যাকে অঞ্জন দত্ত হিসেবে দেখতে পাচ্ছি, সেই শাওনকে এত সুন্দর নিজেরকে ভেঙে যে নিজেকে তৈরি করা যায় সেটা আমার মনে হয় না এটা দেখলে সম্ভব হতো। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলবো, অনেক ছবির পোস্ট প্রোডাকশানে ইন্টারভিউর সময় অনেক কিছু জানা যায়, ঠিক সেই রকমই চালচিত্র এখনের একটা ট্রেলার লঞ্চে আমরা পৌঁছে গেছিলাম এবং সেখানে অঞ্জন দত্ত একটা কথা বলেছিলেন, এখনও আমার মনে আছে, যে মৃণাল সেনের সাথে তার এতটাই ভালো সম্পর্ক ছিল, যেই মানুষটার সাথে অঞ্জন দত্ত ঝগড়া করতে পারত, তর্ক করতে পারত, মন খারাপ দেখাতে পারত, অভিমান করতে পারত, এবং তার সাথে সাথে দুজনের মধ্যে এতটাই মত বিভেদ ছিল, কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে কিন্তু তাদের চিন্তা ভাবনাটা আবার মিলেও যেত। এবং মৃণাল সেন সবসময় চাইতেন যে অঞ্জন দত্ত তাকে নিয়ে, তার কাজগুলোকে নিয়ে কিছু একটা করুক।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ছবি রিলিজ করার আগে অনেক সময় অভিনেতাদের সাথে কথা হয়, আর একদম আনকোরা একটা আড্ডা দেওয়া যায়, আর সেই আড্ডা থেকে কিছু কথা জানতে পেরেছিলেন। অঞ্জন তো বলছিলেন যে ইন্টারভিউর সময় যে মৃণাল দা বা মৃণাল সেন কীরকম, কত বড় মাপের পরিচালক সেটা আমরা কিন্তু জানি, আপামর বাঙালি কিন্তু জানে, কিন্তু মৃণাল সেন আমার জীবনে কেমন সেটা হয়তো অনেকেই জানে না, এবং সেইটাই কিন্তু দর্শকদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর তিনি বারবার এটাই বলছিলেন, যেটা আমি আড্ডার ফার্স্টেও বলছিলাম, যে শুধুমাত্র এই যে মৃণাল সেনকে আমরা জানতে পারবো তা না, নতুন অঞ্জন দত্তকেও জানতে পারবো, এবং অঞ্জন দত্তের চরিত্রে যে অভিনয় করেছে শাওন, সেই শাওন বলছিলেন যে আমরা যেমনটা ভেবেছিলাম অঞ্জন দত্ত যেমন, যেমনটা আমরা তার চেহারা বা অবয়ব দেখে বুঝতে পারি, ঠিক সেই রকমটা কিন্তু চালচিত্রের সময় ছিল না, একদম অন্যরকম ছিল, বদমেজাজি ছিল। যেই মানুষটার সাথে প্রচণ্ড পরিমাণে রাজনৈতিক মতভেদ ছিল, মৃণাল সেনের চিন্তাধারা আচার ব্যবহার সব কিছু আলাদা ছিল, কিন্তু কিভাবে মৃণাল সেন তার কাজের প্রতি, তার নিজের যে একটা চিন্তাধারার প্রতি আকৃষ্ট করতে পেরেছিল অঞ্জন দত্তকে, এবং তাদের যে বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়েছিল, যেখানে সবাই বলছিলেন যে মৃণাল সেনকে নিয়ে যদি কোনো কাজ হয় তাহলে সেটা অঞ্জন দত্ত ছাড়া অন্য কারোর কাছে অতটাও হয়তো ভালো হবে না, বা ভালোভাবে যদি কেউ করতে পারে সেটা অঞ্জন দত্তই করতে পারে, সেরকম অনেক গল্প। যে গল্পগুলো বলতে বলতে আমার মনে হয় আজকের আড্ডাটাও কম হবে, যতটা পেরেছি দুদিনের আড্ডায় বলার চেষ্টা করেছি অঞ্জন দত্তের চোখে মৃণাল সেন কেমন, যেটা আমরা জানতে পেরেছি নানারকম ইন্টারভিউয়ের মাধ্যমে, নানারকম আর্টিকেলের মাধ্যমে, সামনাসামনি অনেক সময় ওই যে আনকোরা আড্ডা পড়লাম প্রমোশনের মাঝে, সেই সব কিছু নিয়ে যতটুকুনি আমরা রসদ পেয়েছি সেটাই আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাবেন, এবং অবশ্যই পাশে থাকবেন আর ফলো করবেন রেডিও বাংলানেই.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুস্তাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা সেটা কিন্তু আপনার কাছেও খুব প্রিয় একটা ব্যাপার, রাত। হ্যাঁ, রাত আমাদের যত গভীর হয় প্রত্যেকের জীবনের মুহূর্তগুলো কিন্তু তত বেশি রঙিন হয়। আবার কিছু কিছু মুহূর্ত এই গভীর রাতে অনেক দুঃখও জমা থাকে। আমরা দিনের শেষে হয়তো প্রত্যেকেই মাঝে মাঝে ভাবি ভীষণ একা, কিন্তু আদবে কিন্তু আমরা একা নই। কিন্তু কখনো কখনো আমাদের মনের মধ্যে এটাই ঘোরাফেরা করে, সত্যিই আমরা ভেতরে ভেতরে হয়তো একা। তো আজকের এই স্পেশাল আড্ডাটা সেই রাতগুলোকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাদের কিছু কিছু রাত কিন্তু বেশ রঙিন হয়ে ওঠে হঠাৎই, আমরা নিজেরাও জানি না। হয়তো একাকী রাতও কিন্তু রঙিন হয়, কিন্তু কীভাবে? হ্যাঁ, একাকী রাত রঙিন করতে কীভাবে কী মুহূর্ত বা কী সহযোগিতা প্রয়োজন হয় সেটাও বলবো আজকের এই বিশেষ আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর শুভরাতকে সঙ্গে করে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা শুভরাতকে সঙ্গে করে। তো কিছু কিছু রাত আমাদের কাছে খুব রঙিন, হয়তো নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, হয়তো কোনো একটা মুহূর্ত যাদের হয়তো নতুন জীবন শুরু হয়েছে। ফুলশয্যার রাত, এই ফুলশয্যার রাত হয়তো অনেক ক্ষেত্রে অনেকের কাছে বেশ মজার একটা ব্যাপার, আবার অনেকের কাছে এই রাতটাকে তারা রঙিন করে রাখতে চান কথার মাধ্যমে। আজ শুধুই কথা হোক, তো প্রতিটা মুহূর্তে একজন একটা মানুষ আরেকটা মানুষকে চেনে না, তাদের কাছে সেই রাতটা একদমই নতুন, এবং এই রাত দিয়ে জীবনের আগামী পথের রাত পথ চলা শুরু হয়। তো সেখানে প্রত্যেকটা মুহূর্তেই একটা রঙিন মুহূর্ত অপেক্ষা করে আছে, সেই মুহূর্তের শুরুয়াত কিন্তু সেই রাতকে কেন্দ্র করে, ফুলশয্যার রাত। তো আদবে ব্যাপারটা হয়তো অনেকের কাছে বেশ মজার, আবার আদবে ব্যাপারটা কিছু একদমই অন্যরকম, কারণ জীবনের কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো কোনো দিন আর ফিরে আসে না, হয়তো সেই রাতটাও এই রাত। এবং এটা তো সত্যি, কোনো দিনই কোনো মুহূর্ত আবার নতুন করে ফিরে আসে না, হয় কিছু তার পরিবর্তন থাকেই, রাতও সেরকম গভীর হয় ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা। সঙ্গে থাকুন, ফিরব শুভরাতকে সঙ্গে করে।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

তো আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর এই গানের পর আবারও আমাদের ফিরে যাওয়ার পালা রাতের দিকে। হ্যাঁ, রাতের আকাশে ঠায় যদি চোখ মেলে তাকিয়ে থাকেন, মন কিন্তু হারিয়ে যাবে এক অচিন দেশে, আর যেখানে হয়তো শুধুই স্বপ্ন। আর সেই দেখতে দেখতে গান শুনতে শুনতে যেন কখন ঘুম এসে যায়, আওয়াজ শুনতে পান কিচিমিচি পাখির, হ্যাঁ ভোরও এলো। ঠিক এভাবেই রাত কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না, ঠিক যেমন অদ্ভুতভাবে আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না, কোথাও না কোথাও আমাদের থামতে হয় বা এগিয়ে চলতে হয়, ঠিক সেরকম সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, সূর্য উঠবে, আর এভাবেই আমাদের জীবনযাত্রা এগিয়ে চলবে, ছুটবে, হাসবে, খেলবে, কিন্তু দুঃখ যেন কোথায় ছড়িয়ে যাবে। তো এভাবেই আমাদের এই প্রতিটা রাত প্রত্যেকের শুভ হোক, এই প্রার্থনা সকলের কাছে সবসময়। আর এই রাতকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনারও, আপনিও কিন্তু একটা সুন্দর মুহূর্তকে, সুন্দর স্বপ্নকে কাছে রেখে রাতকে সুন্দর করে কাটিয়ে দিতেই পারেন, কাটাতে হবে। আর এভাবেই ভালো চিন্তা, শুভ চিন্তা, সকলের জন্য চিন্তা, এতেই কিন্তু রাত দিন শুভ হয়। আমাদের রাতটা জাগতে থাকবে, কোথাও যাবেন না, আমরা ফিরবো, সঙ্গে থাকবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আপনারা। তো আমাদের আড্ডা চলছে আজকে শুভ রাতকে কেন্দ্র করে। তো এমন কিছু কিছু রাত থাকে যে রাতগুলো হয়তো বেশ অন্যরকম কাটে। ধরুন আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন দূর দূরান্তে, এবং বহু মানুষ হয়তো অনেকে মিলে একসঙ্গে, এবং অদ্ভুতভাবেই হয়তো ঘুম আসে না কারোর কারোর। তখন তারা ওই ট্রেনের দূরপাল্লার ছোটাগুলো দেখতে থাকেন জানলার এপাশে বসে। আর তখনই কোথাও কোথাও কখনো কোনো বন্ধুত্ব তৈরি হয়, যে এমন একটা বন্ধু যে বন্ধুটা আপনার পাশে বসে সেই রাতটাকে এনজয় করছে, একসঙ্গে মিলে আপনারা গল্প করছেন, আর সেই গল্পটা এক অভিনব রাতে পরিণত হলো। হয়তো ভোরের দিকে আপনারা একটু গড়িয়ে নিলেন, ঘুম পেয়ে গেল, তো সেই রাত তৈরি করে দিল আরেকটা বন্ধুত্ব, আরেকটু পথ চলার শপথ। আর এই পথ হয়তো যদি না শেষ হয়, তো ব্যাপারটা আমাদের কাছে এরকমই যে কোনো রাতেই কিন্তু আমাদের গভীর দুঃখগুলো দানা বাঁধে থাকে, আর সেই দানা বাঁধা কখনো কখনো মনে হয় কিচ্ছু ভালো লাগে না, কখনো কখনো মনে হয় আকাশের চাঁদের দিকে তাকিয়ে ঠায় তাকিয়েই থাকি। এরকম বহু রাত গেছে যে মায়ের ছেলে বিদেশে থাকে, সে তো আকাশের সেই উড়ে যাওয়া বিমানকে বারবার দেখতে থাকে যে কবে আরেকটা বিমান এসে থামবে আর সেদিন তার ছেলে বাড়ি ফিরবে। তো এ এক অদ্ভুত একটা সময়, যে সময়ের কথা আমি বলছি, যে সময় অনেকের একসাথে পথ হাঁটতে ভালো লাগে, আকাশে চাঁদ আর চারিদিক নিস্তব্ধ ফাঁকা, আর সেই ফাঁকা রাতে সেই রাত তখন গভীর থেকে গভীরতম হয়ে শুভ পথ ধারণ করে। কারণ এ হাঁটা অনন্ত হাঁটা, আর এই হাঁটার সাক্ষী থাকবো শুধু দুজন। এভাবেই রাত কিন্তু শুভ হয়। আমরা ফিরব প্রিয়জনের আবারও কিছু মুহূর্তের কথা ভেবে, সঙ্গে থাকুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা সুরাতকে কেন্দ্র করে। তোমাদের আড্ডাটা একদম শেষ থেকে আমরা পৌঁছে গেছি, কেমন লাগলো 4475039657 তে অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। তো কিছু কিছু রাত বেদ কঠিন মুহূর্তের সাক্ষী থাকি আমরা, হয়তো কোথাও কারোর চলে যাওয়া, আর সেই চলে যাওয়াকে কেন্দ্র করে সারা রাত এক অদ্ভুত যন্ত্রণা। হয়তো এমন কিছু মানুষ আছেন যে যন্ত্রণা হয়তো আজও ভুলতে পারেন না, কিন্তু রাত এই রাত ঝুপ করে নিভে যাবে। আর আমি আশা রাখি প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ভালো যেমন থাকে না খারাপও তেমন থাকে না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের এই দুঃখিত কালো রাত যেন ঘুচে যায়, দূরে সরে যায়। এই রাত মধুর হোক, এই রাত শ্রুতি মধুর হোক, এই রাত সুরময় হোক। গানে গানে অনেকেই এই রাতকে এনজয় করেন, আমরা জানি কেউ কেউ গানে বেশ অন্যরকম একটা মাধুর্য তৈরি করতে পারে, রাত সেই রাতেই একটা অন্যরকম মুহূর্ত তৈরি হয়। কেউ কেউ গান জানেন, রাতের চাঁদের আলোয় বসে গান শোনাটা এক অরণ বিরল অভিজ্ঞতা আর এক অদ্ভুত স্বপ্নময় মুহূর্ত। আবার কিছু কিছু পাহাড়ের রাত সত্যি কলকল করে বয়ে যাওয়া জল আর এই নানা রকমের ঝর্ণা আর তার পাশ দিয়ে সত্যি পাহাড়ের কোলে নিস্তব্ধ নিরিবিলি একটা প্রিন্স অফ সাইলেন্স, এই সাইলেন্সকে কিন্তু এক অন্য গভীরতা, এক অন্য ভালো থাকার ইঙ্গিত দেয়। শান্ত, কোমল, নির্মল এবং মন ভালো থাকার, মন সংযত থাকার এক অদ্ভুত নিস্তব্ধতা, একাকিত্ব। আর এই একাকিত্ব থেকে অনেকে এনজয় করেন, আর এনজয়টা কিন্তু ভালোর দিকে, খারাপের দিকে নয়। কারণ মানুষ একা যদি বাঁচতে পারে তাহলে সব লড়াই লড়তেও পারবে, সেখানে কোনো কষ্ট হবে। কারণ আমরা প্রত্যেকেই একাত্মকে ভীষণ ভয় পাই না, একাত্মকে ভয় পেলে ছোটবেলা, একাত্মকে এনজয় করতে হবে, গভীর রাতকে ভালোবাসতে হবে। সঙ্গে থাকুন, আজ আবারও আজকের এই আর এখানে থামাবো, কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে, কারণ আর অনেক সৌবাকি শুনতে হবে, আরেকজন অপেক্ষা করছেন ঠিক আমার পরেই, তাই তাকেও শুন।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মারতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম।

বেশ আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটা কেন পড়ে গেল ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি তোকে খুঁজেছি, ব্যাট বল ব্যাট উইকেট পাসের টিকিটে খুঁজে খুঁজে শেষে ক্লান্তিতে চোখ বুঝেছি। চিন্তি দুপুরে চক্র রেলের কামরায় চল ফাঁকা থাকে শুধু তুই আর আমি বসবো। জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত, দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওঠা গরম নুডলস বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো, আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত কয়েকটা গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম একটা কবিতা লিখেছিলাম পাহাড় থেকে ফেরার পথে, এবং সেটাই বলা বাহুল্য আমার লেখার শুরু। হয়তো সেটা নিয়ে ফিরছি আপাতত কয়েকটা গান শুধুমাত্র আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই.com এ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি একটা কথা বললাম না যে পাহাড়কে আপনি যতটা দেবেন পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম, আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে। তবে আপাতত আজকের মতো এখানেই থামছি, আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানি ডট কম, মন যখন নিরুদ্দেশ।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের চারিপাশে আমাদের কত মানুষজন, তাদের সঙ্গে আমাদের নানা রকমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর তার সঙ্গেই বন্ধুত্ব, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রয়েছে হৃদয়ের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমাদের অঙ্গীকার করে পাশে থাকার, সাথে থাকার। আজ আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা বন্ধুত্ব নিয়ে তো কথা বলবোই, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের সব সময় একটা অদ্ভুত ভালো লাগা মিশিয়ে দেয়। সেই বন্ধুর গল্প থাকছে, তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে। আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে চিনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই যে আমাদের এত বন্ধু, তার মধ্যে থেকে সেই একজন সবচেয়ে ভালো বন্ধুকে খুঁজে বার করাটা, যদিও কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু সেই কাজটা করতে পারলে নিজেরা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আজ আমরা এই বন্ধুত্বের গল্প নিয়ে রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এখন এই যে একটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ, যখন আমরা এক ক্লিকেই খুঁজে বার করতে পারি কয়েক হাজার বন্ধু, যেখানে আমাদের যে কোনো ফটো, আমাদের ভিডিও যখন আমরা পোস্ট করি, সেই সব বন্ধুদের প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আমরা পেয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল, অসাম, এমনকি প্রচুর প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখি যে আমাদের সবার কত কত বন্ধু। কিন্তু যখন সত্যি আমাদের কোনো ক্রাইসিস হয়, যখন আমাদের সত্যি পাশে কোনো ভালো বন্ধুকে প্রয়োজন হয়, তখন আমরা কজনকে খুঁজে পাই সেটা জানাটা বোধহয় ভীষণ প্রয়োজন। আর সেখান থেকেই আমরা খুঁজে নিতে পারি আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধুকে। জানবো আমাদের আজকের এই বন্ধুত্বের গল্পের আড্ডা চলবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রাখি কিছু পুরনো মন অভিমানী উঠোনার পুরনো খড়কুটো আন কিছু ইচ্ছে।

0: লাগছে,
1: মন ভালো লাগছে না, আর সেই মনকে এক মুহূর্তে বদলে দিতে পারে একজন ভালো বন্ধু। আর সেই জন্যই বোধ হয় সবার জীবনে একজন ভালো বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট.কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে বন্ধু নিয়ে কথা বলছি, আমরা তো সবাই জানি যে আমাদের সবার জীবনে বন্ধুর কতটা দরকার। কিন্তু সেই যে ভালো বন্ধু, সেই ভালো বন্ধু কিভাবে আমাদের মনটাকে ভালো করে দিতে পারে? আসলে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার জীবনেই তো কোনো না কোনো একটা অসুবিধে সুবিধে এগুলো সব সময় চলতে থাকে আমাদের জীবনে। আর সেখানেই এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথেও সেটা আমরা শেয়ার করতে পারি না। কিন্তু সেই যে প্রিয় বন্ধু, সে কিন্তু সেই কথাটা একদম না বললেও বুঝে নিতে পারে। সে আমাদের মুখ দেখেই বুঝে নিতে পারে আমরা কোনো একটা অসুবিধের মধ্যে দিয়ে চলছি। আর সেখান থেকেই তার কাছে খুব সহজভাবেই সেই সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করা যায়। আর তারপর সেই কিন্তু তার ওই হাতটা কাঁধে দেয়, যেটা ভীষণভাবে মনের জোরকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই ভালো থাকার, ভালো বাসার অঙ্গীকার নিয়ে কিন্তু বন্ধুত্ব। সেই বন্ধুত্বের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে অন্য কোনো সম্পর্কের সত্যি কোনো তুলনাই হয় না। সেই ছোট্টবেলা থেকে কোনো না কোনো বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুলে টিফিন শেয়ার করা, একসঙ্গে ছুটতে গিয়ে খেলতে যাওয়া, সব কিছু মিলেই সেই যে বন্ধুত্বের সূত্রপাত। তারপর থেকে জীবনের প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমাদের বন্ধুত্ব, এই সম্পর্কটার যে গুরুত্ব, সেটা আমরা আরও বেশি করে বুঝতে পারি। আর তারপর যখন অনেকটা বড় হয়ে অনেকটা দূরে চলে যাওয়া, অনেক সময় হয় যে সবচেয়ে কাছের যে প্রিয় বন্ধু একটা সময় ছিল তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ সেটা বলা যায় ভৌগোলিক দূরত্ব। হয়তো দুজন দুই দেশে রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে একটা সময় ছিল, এতটাই তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন। আবার এখন এত বছর পরে যখন তার সাথে দেখা হয়, সত্যি আনন্দে হয়তো চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সেই উঁচু নিচু, দেশ পরদেশ কিছুই যেন আর আলাদা করতে পারে না, সেই বন্ধুত্বের সম্পর্ক। যেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমার।

আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি, আমার কিছু বন্ধু আছে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি অনামিকা, আজ আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের কথায় কথায় উঠে আসলো নানা রকমের বন্ধুত্বের গল্প। আমরা জানি আমাদের সবার জীবনেই প্রচুর প্রচুর বন্ধু রয়েছে, তার মধ্যে থেকে সেই যে সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আমাদের সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার, কারণ আমাদের জীবনে তার গুরুত্ব সত্যি অপরিসীম। সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ করতে হবে। তবে ওই যে কথা দিচ্ছি, আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হারি

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।
1: এক পলকের একটু দেখা আরো একটু বেশি হলে ক্ষতি কি?
2: এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলায় ডটকমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

অটোরিকশার মডেল নিয়ে যখন চিন্তা ভাবনা চলছে, তখন একটা গাড়ি থেকে কিন্তু সেই অটোরিকশা খুব বেশি করে ইন্সপায়ার্ড হয়েছিল। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে অটোরিকশাকে নিয়ে। তো অটোরিকশা এমন একটি গাড়ি যেটা ছাড়া কিন্তু অনেকেরই আমাদের যাতায়াত এতটা মসৃণ হতো না, ইনফ্যাক্ট আমার তো হতোই না। তো এই অটোরিকশা কিন্তু অ্যাকচুয়ালি ইটালিয়ান একটি গাড়ি থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। সেই গাড়িটি যদিও তে পায়া ছিল না, অর্থাৎ তিনটি চাকার ছিল না, সেই গাড়িটি চার চাকারই ছিল, কিন্তু সেই গাড়িটি এতটা কিউট এবং এতটা সুইট ছিল যে যারা অটো রিক্সা নির্মাণ করা শুরু করেছিলেন তারা সেই গাড়িকে লক্ষ্য করেই তাদের রোল মডেল বানিয়ে নেন। তো রেডিও বাংলানেট ডট কম এই অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহা থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

इंस्टॉलमेंट शीत घूम थ्री बी एच के फ्लैट लव आजकल हम तुम रेसिरा डॉक्टर रैट একশো হজমি বড়ি ফেল হয়ে কর্পোরেট রাস্কেল আসলে জিম মরিসন যা তাই মেট্রো থার্ড রেল শোয়ের পর শোই সালা বাইপাস হাঁকাবই গানের পর গান দাদা একটা চান্স দিয়ে যান

অটো রিক্সাকে কিন্তু সব থেকে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিও বলা যেতে পারে। তার কারণ, অটো রিক্সা এমন একটি ভেহিকল যেটি কিনা সব থেকে বেশি ন্যাচারাল গ্যাস ইউজ করে। অর্থাৎ অটো রিক্সা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক ভেহিকল যার মধ্যে ন্যাচারাল গ্যাস বা সিএনজি অ্যাকচুয়ালি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তো রেডিও বাংলায় ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। এই অটো রিক্সাকে ঘিরে যে কত কথা, কত কাহিনী, কত ঘটনা আছে, গুণে শেষ করা যাবে না। তো সেরকমই কিছু ঘটনার কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করছি, আর শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

পৃথিবীর বিভিন্ন প্রান্তে অটো চলে এবং তার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের নামও আছে। যেমন ধরুন, সব থেকে বেশি যে নামটি ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড সেটি হলো টুকটুক, অর্থাৎ অটোর যে ইঞ্জিনের সাউন্ড টুকটুক করে তার সঙ্গে সঙ্গতি রেখে। তবে শুধুমাত্র যে অটো আমাদের যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করে তাও কিন্তু নয়, অটো বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন ধরুন, বিভিন্ন শহরে কিন্তু অটোর অ্যাম্বুলেন্সও আছে, ভাবা যায়, অ্যাম্বুলেন্স পরিষেবা যেটা কিনা কন্ট্রোলড হচ্ছে এবং যেটা কিনা সব থেকে বেশি করে অ্যাভেলেবল হচ্ছে অটোর মাধ্যমে। তাহলেই ভাবুন যে কত সমাজসেবামূলক কাজ এই অটোর দ্বারাও হয়। তো রেডিও বাংলায় ডটকমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে অটো নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: নেওয়ার সুবিধা মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

যদি বলি অটো নাকি শিল্প, তাহলে কিন্তু গুলিয়ে যেতে পারে। এই অটোকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কম্পিটিশনও হয় জানেন। তার মধ্যে অন্যতম একটি কম্পিটিশন হচ্ছে অটো পেন্ট কম্পিটিশন, অর্থাৎ অটোর ওপর পেন্টিং করা হবে এবং সেই পেন্টিং অনুযায়ী যার পেন্টিং সবথেকে ভালো হবে তিনি পুরস্কার পাবেন। আবার অটো কিন্তু একটা বড় রেসিংয়েরও ইভেন্ট, মানে মাল্টি রে রেসিং পর্যন্ত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে অটোকে নিয়ে, এবং সেই রেস কিন্তু যথেষ্ট জনপ্রিয়। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি ছিল অটোকে নিয়ে, অটো রিক্সা, যাকে ছাড়া আমাদের দৈনন্দিন জীবন এক কথায় অসম্পূর্ণ। তো সেই অটোকে নিয়ে এরকম অনেক কথা, অনেক ঘটনা আছে যেগুলো কি না জাস্ট চমকে দেওয়ার মতো। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

রেডিও বাংলানিউজ ডট কমে আমি রুবিনা আজ আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকে গান্ধুরিয়ার আড্ডা শুরু হয়েছে মৃণাল সেনকে স্মরণ করে বা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সিনেমাও তৈরি করেছেন অঞ্জন দত্ত।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

মৃণাল সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অঞ্জন দত্তের নতুন ছবি, যে ছবি ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে দর্শকদের কাছে এবং দর্শকরা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, সেই ছবির নাম চালচিত্র এখন। এবং চালচিত্র এখনই যে শুধুমাত্রই আমরা মৃণাল সেনের ব্যাপারে জানতে পারবো, বা চালচিত্র যখন তৈরি হয়েছিল, অর্থাৎ যখন অঞ্জন দত্ত আনকোরা ছিল, যখন বাংলা সিনেমায় তার পদার্পণ হয়েছিল মৃণাল সেনের হাত ধরে, সেই সময়টার কথা জানতে পারবো তা কিন্তু না। যেমন আমরা মৃণাল সেনকেও জানতে পারবো, ঠিক সেই রকমই অঞ্জন দত্ত কেমন ছিল, যেই অঞ্জন দত্তকে হয়তো দর্শকরা জানেনি, চেনেনি, কিছুটা অধরা, সেই অঞ্জন দত্তকেও কিন্তু আমরা দেখতে পাবো এই চালচিত্র এখনই।

রেডিও বাংলানে .com-এ আমি রুবিনা আছি আপনাদের সঙ্গে, এবং আজকে অবশ্যই চালচিত্র এখনের কথা বলছি, অঞ্জনের চোখে মৃণাল সেনের কথা বলছি। অঞ্জন দত্ত এবং মৃণাল সেনের বন্ধুত্বটা কেমন ছিল সেটা আপনারা এই ছবিটা দেখলেই বুঝতে পেরে যাবেন, যেটা ইতিমধ্যেই আপনি অনলাইনেও দেখতে পাবেন, এবং তার সাথে সাথে অবশ্যই যারা যারা প্রেক্ষাগৃহে দেখতে চান তারাও কিন্তু দেখতে পারবেন।

চালচিত্র এখন এর গল্প বলছিলাম এবং চালচিত্র এখন এর কথা বললি, অঞ্জন দত্ত নিজের যে চরিত্রটা, অর্থাৎ আমরা পর্দায় যাকে অঞ্জন দত্ত হিসাবে দেখতে পাচ্ছি, সেই শাওনকে এত সুন্দর নিজেরকে ভেঙে যে নিজেকে তৈরি করা যায় সেটা আমার মনে হয় না এটা দেখলে সম্ভব হতো। এবং তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলবো, অনেক ছবির পোস্ট প্রোডাকশন ইন্টারভিউর সময় অনেক কিছু জানা যায়, ঠিক সেই রকমই চালচিত্র এখনের একটা ট্রেলার লঞ্চে আমরা পৌঁছে গেছিলাম এবং সেখানে অঞ্জন দত্ত একটা কথা বলেছিলেন, এখন আমার মনে আছে, যে মৃণাল সেনের সাথে তার এতটাই ভালো সম্পর্ক ছিল, যেই মানুষটার সাথে অঞ্জন দত্ত ঝগড়া করতে পারতো, তর্ক করতে পারতো, মন খারাপ দেখাতে পারতো, অভিমান করতে পারতো, এবং তার সাথে সাথে দুজনের মধ্যে এতটাই মত বিভেদ ছিল, কিন্তু কোথাও গিয়ে একটা পয়েন্টে কিন্তু তাদের চিন্তা ভাবনাটা আবার মিলেও যেত। এবং মৃণাল সেন সবসময় চাইতেন যে অঞ্জন দত্ত তাকে নিয়ে, তার কাজগুলোকে নিয়ে কিছু একটা করুক।

ছবি রিলিজ করার আগে অনেক সময় অভিনেতাদের সাথে কথা হয়, আর একদম আনকোরা একটা আড্ডা দেওয়া যায়, আর সেই আড্ডা থেকে কিছু কথা জানতে পেরেছিলেন। অঞ্জন দত্ত বলছিলেন যে ইন্টারভিউর সময় যে মৃণাল দা বা মৃণাল সেন কীরকম, কত বড় মাপের পরিচালক সেটা আমরা কিন্তু জানি, আপামর বাঙালি কিন্তু জানে, কিন্তু মৃণাল সেন আমার জীবনে কেমন সেটা হয়তো অনেকেই জানে না, এবং সেইটাই কিন্তু দর্শকদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর তিনি বারবার এটাই বলছিলেন, যেটা আমি আড্ডার ফার্স্টেও বলছিলাম, যে শুধুমাত্র যে মৃণাল সেনকে আমরা জানতে পারবো তা না, নতুন অঞ্জন দত্তকেও জানতে পারবো, এবং অঞ্জন দত্তের চরিত্রে যে অভিনয় করেছে শাওন, সেই শাওন বলছিলেন যে আমরা যেমনটা ভেবেছিলাম অঞ্জন দত্ত যেমন, যেমনটা আমরা তার চেহারা বা অবয়ব দেখে বুঝতে পারি, ঠিক সেই রকমটা কিন্তু চলচ্চিত্রের সময় ছিল না, একদম অন্যরকম ছিল, বদমেজাজি ছিল। যেই মানুষটার সাথে প্রচণ্ড পরিমাণে রাজনৈতিক মতভেদ ছিল, মৃণাল সেনের চিন্তাধারা, আচার ব্যবহার সব কিছু আলাদা ছিল, কিন্তু কিভাবে মৃণাল সেন তার কাজের প্রতি, তার নিজের যে একটা চিন্তাধারার প্রতি আকৃষ্ট করতে পেরেছিল অঞ্জন দত্তকে, এবং তাদের যে বন্ধুত্বটা এতটাই গাঢ় হয়েছিল, যেখানে সবাই বলছিলেন যে মৃণাল সেনকে নিয়ে যদি কোনো কাজ হয় তাহলে সেটা অঞ্জন দত্ত ছাড়া অন্য কারোর কাছে অতটাও হয়তো ভালো হবে না, বা ভালোভাবে যদি কেউ করতে পারে সেটা অঞ্জন দত্তই করতে পারে। সেরকম অনেক গল্প, যে গল্পগুলো বলতে বলতে আমার মনে হয় আজকের আড্ডাটাও কম হবে, যতটা পেরেছি দুদিনের আড্ডায় বলার চেষ্টা করেছি অঞ্জন দত্তের চোখে মৃণাল সেন কেমন, যেটা আমরা জানতে পেরেছি নানারকম ইন্টারভিউয়ের মাধ্যমে, নানারকম আর্টিকেলের মাধ্যমে, সামনাসামনি অনেক সময় ওই যে আনকোরা আড্ডা পড়লাম প্রমোশনের মাঝে, সেই সব কিছু নিয়ে যতটুকুনি আমরা রসদ পেয়েছি সেটাই আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আড্ডা প্লিজ জানাবেন, এবং অবশ্যই পাশে থাকবেন আর ফলো করবেন রেডিও বাংলানেই.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নিউজ ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের আজকের যে আড্ডাটা সেটা কিন্তু আপনার কাছেও খুব প্রিয় একটা ব্যাপার, রাত। হ্যাঁ, রাত আমাদের যত গভীর হয় প্রত্যেকের জীবনের মুহূর্তগুলো কিন্তু তত বেশি রঙিন হয়। আবার কিছু কিছু মুহূর্ত এই গভীর রাতে অনেক দুঃখও জমা থাকে। আমরা দিনের শেষে হয়তো প্রত্যেকেই মাঝে মাঝে ভাবি ভীষণ একা, কিন্তু আদবে কিন্তু আমরা একা নই। কিন্তু কখনো কখনো আমাদের মনের মধ্যে এটাই ঘোরাফেরা করে, সত্যিই আমরা ভেতরে ভেতরে হয়তো একা। তো আজকের এই স্পেশাল আড্ডাটা সেই রাতগুলোকে কেন্দ্র করে। হ্যাঁ, আমাদের কিছু কিছু রাত কিন্তু বেশ রঙিন হয়ে ওঠে হঠাৎই, আমরা নিজেরাও জানি না। হয়তো একাকী রাতও কিন্তু রঙিন হয়, কিন্তু কীভাবে? হ্যাঁ, একাকী রাত রঙিন করতে কীভাবে কী মুহূর্ত বা কী সহযোগিতা প্রয়োজন হয় সেটাও বলবো আজকের এই বিশেষ আড্ডায়। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর শুভরাতকে সঙ্গে করে। এখন গান

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা শুভ রাতকে সঙ্গে করে। তো কিছু কিছু রাত আমাদের কাছে খুব রঙিন, হয়তো নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, হয়তো কোনো একটা মুহূর্ত যাদের হয়তো নতুন জীবন শুরু হয়েছে। ফুলশয্যার রাত, এই ফুলশয্যার রাত হয়তো অনেক ক্ষেত্রে অনেকের কাছে বেশ মজার একটা ব্যাপার, আবার অনেকের কাছে এই রাতটাকে তারা রঙিন করে রাখতে চান কথার মাধ্যমে। আজ শুধুই কথা হোক, তো প্রতিটা মুহূর্তে একজন একটা মানুষ আরেকটা মানুষকে চেনে না, তাদের কাছে সেই রাতটা একদমই নতুন, এবং এই রাত দিয়ে জীবনের আগামী পথের রাত পথ চলা শুরু হয়। তো সেখানে প্রত্যেকটা মুহূর্তেই একটা রঙিন মুহূর্ত অপেক্ষা করে আছে, সেই মুহূর্তের শুরুয়াত কিন্তু সেই রাতকে কেন্দ্র করে, ফুলশয্যার রাত। তো আদবে ব্যাপারটা হয়তো অনেকের কাছে বেশ মজার, আবার আদবে ব্যাপারটা কিছু একদমই অন্যরকম, কারণ জীবনের কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো কোনো দিন আর ফিরে আসে না, হয়তো সেই রাতটাও এই রাত। এবং এটা তো সত্যি, কোনো দিনই কোনো মুহূর্ত আবার নতুন করে ফিরে আসে না, হয় কিছু তার পরিবর্তন থাকেই, রাতও সেরকম গভীর হয় ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা। সঙ্গে থাকুন, ফিরব শুভরাতকে সঙ্গে করে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Oh,

তো আমরা শুনলাম কয়েকটা অসাধারণ গান, আর এই গানের পর আবারও আমাদের ফিরে যাওয়ার পালা রাতের দিকে। হ্যাঁ, রাতের আকাশে ঠায় যদি চোখ মেলে তাকিয়ে থাকেন, মন কিন্তু হারিয়ে যাবে এক অচিন দেশে, আর যেখানে হয়তো শুধুই স্বপ্ন। আর সেই দেখতে দেখতে গান শুনতে শুনতে যেন কখন ঘুম এসে যায়, আওয়াজ শুনতে পান কিচিমিচি পাখির, হ্যাঁ ভোরও এলো। ঠিক এভাবেই রাত কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না, ঠিক যেমন অদ্ভুতভাবে আমরা আমাদেরকে ধরে রাখতে পারি না, কোথাও না কোথাও আমাদের থামতে হয় বা এগিয়ে চলতে হয়। ঠিক সেরকম সূর্য ডুববে, চাঁদ উঠবে, চাঁদ ডুববে, সূর্য উঠবে, আর এভাবেই আমাদের জীবনযাত্রা এগিয়ে চলবে, ছুটবে, হাসবে, খেলবে, কিন্তু দুঃখ যেন কোথায় ছড়িয়ে যাবে। তো এভাবেই আমাদের এই প্রতিটা রাত প্রত্যেকের শুভ হোক, এই প্রার্থনা সকলের কাছে সবসময়। আর এই রাতকে সুন্দর করার দায়িত্ব কিন্তু আপনারও, আপনিও কিন্তু একটা সুন্দর মুহূর্তকে, সুন্দর স্বপ্নকে কাছে রেখে রাতকে সুন্দর করে কাটিয়ে দিতেই পারেন, কাটাতে হবে। আর এভাবেই ভালো চিন্তা, শুভ চিন্তা, সকলের জন্য চিন্তা, এতেই কিন্তু রাত দিন শুভ হয়। আমাদের আড্ডা জারি থাকবে, কোথাও যাবেন না, আমরা ফিরবো, সঙ্গে থাকবো।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com। সঙ্গে আছি আমি সৌভিক, আর সঙ্গে আপনারা। তো আমাদের আড্ডা চলছে আজকে শুভ রাতকে কেন্দ্র করে। তো এমন কিছু কিছু রাত থাকে যে রাতগুলো হয়তো বেশ অন্যরকম কাটে। ধরুন আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন দূর দূরান্তে, এবং বহু মানুষ হয়তো অনেকে মিলে একসঙ্গে, এবং অদ্ভুতভাবেই হয়তো ঘুম আসে না কারোর কারোর। তখন তারা ওই ট্রেনের দূরপাল্লার ছোটাগুলো দেখতে থাকেন জানলার এপাশে বসে। আর তখনই কোথাও কোথাও কোনো কোনো বন্ধুত্ব তৈরি হয়, যে এমন একটা বন্ধু যে বন্ধুটা আপনার পাশে বসে সেই রাতটাকে এনজয় করছে, একসঙ্গে মিলে আপনারা গল্প করছেন, আর সেই গল্পটা এক অভিনব রাতে পরিণত হলো। হয়তো ভোরের দিকে আপনারা একটু গড়িয়ে নিলেন, ঘুম পেয়ে গেল, তো সেই রাত তৈরি করে দিল আরেকটা বন্ধুত্ব, আরেকটু পথ চলার শপথ। আর এই পথ হয়তো যদি না শেষ হয়। তো ব্যাপারটা আমাদের কাছে এরকমই, যে কোনো রাতেই কিন্তু আমাদের গভীর দুঃখগুলো দানা বাঁধে থাকে, আর সেই দানা বাঁধা কখনো কখনো মনে হয় কিচ্ছু ভালো লাগে না, কখনো কখনো মনে হয় আকাশের চাঁদের দিকে তাকিয়ে ঠায় তাকিয়েই থাকি। এরকম বহু রাত গেছে যে মায়ের ছেলে বিদেশে থাকে, সে তো আকাশের সেই উড়ে যাওয়া বিমানকে বারবার দেখতে থাকে, যে কবে আরেকটা বিমান এসে থামবে আর সেদিন তার ছেলে বাড়ি ফিরবে। তো এ এক অদ্ভুত একটা সময়, যে সময়ের কথা আমি বলছি, যে সময় অনেকের একসাথে পথ হাঁটতে ভালো লাগে, আকাশে চাঁদ আর চারিদিক নিস্তব্ধ ফাঁকা, আর সেই ফাঁকা রাতে সেই রাত তখন গভীর থেকে গভীরতম হয়ে শুভ পথ ধারণ করে। কারণ এ হাঁটা অনন্ত হাঁটা, আর এই হাঁটার সাক্ষী থাকবো শুধু দুজন। এভাবেই রাত কিন্তু শুভ হয়। আমরা ফিরব প্রিয়জনের আবারও কিছু মুহূর্তের কথা ভেবে, সঙ্গে থাকুন।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশাল আড্ডা শুভরাতকে কেন্দ্র করে। তো আমাদের আড্ডার একদম শেষ থেকে আমরা পৌঁছে গেছি, কেমন লাগলো 4475039657 12 অবশ্যই জানাবেন আজকের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। তো কিছু কিছু রাত বেদ কঠিন মুহূর্তের সাক্ষী থাকি আমরা, হয়তো কোথাও কারো চলে যাওয়া, আর সেই চলে যাওয়াকে কেন্দ্র করে সারা রাত এক অদ্ভুত যন্ত্রণা। হয়তো এমন কিছু মানুষ আছেন যে যন্ত্রণা হয়তো আজও ভুলতে পারেন না, কিন্তু রাত, এই রাত ঝুপ করে নিভে যাবে। আর আমি আশা রাখি প্রতিটা মানুষের জীবনেই দুঃখ আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, কিন্তু ভালো যেমন থাকে না খারাপও তেমন থাকে না। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের এই দুঃখিত কালো রাত যেন ঘুচে যায়, দূরে সরে যায়। এই রাত মধুর হোক, এই রাত শ্রুতি মধুর হোক, এই রাত সুরময় হোক। গানে গানে অনেকেই এই রাতকে এনজয় করেন, আমরা জানি কেউ কেউ গানে বেশ অন্যরকম একটা মাধুর্য তৈরি করতে পারে, রাত সেই রাতেই একটা অন্যরকম মুহূর্ত তৈরি হয়। কেউ কেউ গান জানেন, রাতের চাঁদের আলোয় বসে গান শোনেন, এক অরণ বিরল অভিজ্ঞতা আর এক অদ্ভুত স্বপ্নময় মুহূর্ত। আবার কিছু কিছু পাহাড়ের রাত সত্যি কলকল করে বয়ে যাওয়া জল আর এই নানা রকমের ঝর্ণার তার পাশ দিয়ে সত্যি পাহাড়ের কোলে নিস্তব্ধ নিরিবিলি একটা উইন্ডস অফ সাইলেন্স, এই সাইলেন্স কিন্তু এক অন্য গভীরতা, এক অন্য ভালো থাকার ইঙ্গিত দেয়। শান্ত, কোমল, নির্মল এবং মন ভালো থাকার, মন সংযত থাকার এক অদ্ভুত নিস্তব্ধতা, একাতিত্ব। আর এই একাতিত্ব থেকে অনেকে এনজয় করেন, আর এনজয়টা কিন্তু ভালোর দিকে, খারাপের দিকে নয়। কারণ মানুষ একা যদি বাঁচতে পারে তাহলে সব লড়াই লড়তেও পারবে, সেখানে কোনো কষ্ট হবে। কারণ আমরা প্রত্যেকেই এই একাতিত্বকে ভীষণ ভয় পাই না, একাতিত্বকে ভয় পেলে চলবে না, একাতিত্বকে এনজয় করতে হবে, গভীর রাতকে ভালোবাসতে হবে। সঙ্গে থাকুন, আজ আবারও আজকের এই আর এখানে থামাবো, কিন্তু আপনাদের সঙ্গে থাকতে হবে, কারণ আর অনেক সৌবাকি শুনতে হবে, আরেকজন অপেক্ষা করছেন ঠিক আমার পরেই, তাই তাকেও শুনতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে সোমবার ঠিক এই সময় গান মুসাফিরের আড্ডায়। শুনতে থাকুন, জুড়ে থাকুন, ভালো থাকুন রেডিও বাংলাদেশ .com এর সঙ্গে রেখে।

আমাকে যখন প্রশ্ন করা হতো পাহাড় পছন্দ না সমুদ্র, আমি কোনো কিছু চিন্তা না করেই এক কথায় বলেই ফেলতাম পাহাড়। কারণ পাহাড়ের সঙ্গে আমার গভীর সখ্যতা আছে, পাহাড়ের প্রতি আমার আলাদা একটা প্রেম আছে, এবং সেই পরিবেশটা আমাকে ভীষণভাবে মোহময়ী করে তোলে। পাহাড় প্রেম নিয়ে প্রচুর আড্ডা মারব, তার আগে তিনটে গান শুধুমাত্র আপনার জন্য। ফিরছি গানের বিরতির পর, শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও।

করছিস আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষব,
1: এক্স ইকুয়ালস টু প্রেম, এক্স ইকুয়ালস টু প্রেম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলানেট। আজ আড্ডা মারছি পাহাড় নিয়ে, কারণ আজ মাউন্টেন ডে। পাহাড় এমন একটা জায়গা যা কখনো আপনাকে নিরাশ করবে না বা হতাশ করবে না। আপনার সকল মন খারাপ, সব মনের যত যন্ত্রণা, পাহাড় কিন্তু আপনাকে সবটা মলম লাগিয়ে ফেরত পাঠাবে আপনার নিজের জায়গায়। সেই জন্যই হাওয়া বদলে বেশিরভাগ মানুষ পাহাড়ে ভ্রমণ করতে যায়, কারণ সেখানকার পরিবেশ মানুষকে অনেকটা হিল হতে সাহায্য করে। সেটা নিয়ে ফিরছি আপাতত দুটো গান আপনার জন্য। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ,

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ, পাহাড় নিয়ে আড্ডা মারছে, আর পাহাড় নিয়ে আড্ডা মারতে মারতে সব থেকে আগে যেটা মনে পড়ে সেটা হলো পাহাড়ি খাওয়া দাওয়া। কখনো পাহাড়ি চা কিংবা দোহা ওটা গরম নুডলস বা চটপটে সসের সঙ্গে গরম মোমোতে কামড় বসানো, আপনার কোনটা ফেভারিট পাহাড়ি ফুড? চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত কয়েকটা গান আপনার জন্য শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেই .com এ। মন যখন নিরুদ্দেশ, আজকে আড্ডা শুরুতেই বলছিলাম যে পাহাড়ের সঙ্গে কিন্তু আমার একটা দারুণ সখ্যতা আছে, একটা প্রেম আছে, তার একটা নির্দিষ্ট কারণও আছে। আমি খুব ছোটোবেলায় পাহাড়ে গিয়েছিলাম এবং সব মেমোরিজ মনে না থাকলেও বেশ কিছু মেমোরি এখনও রিস্টোর হয়ে আছে। তখন আমার 4 বছর বয়স এবং আমি প্রথম

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমি একটা কথা বললাম না যে পাহাড়কে আপনি যতটা দেবেন পাহাড় আপনাকে দ্বিগুণ করে ফিরিয়ে দেবে, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি সেই 4 বছর বয়সে আদো আদো কথায় প্রথম কবিতার 4 লাইন আমার পরিবারের সকলকে শুনিয়েছিলাম, আর আজ প্রায় বেশ খানিক মানুষ আমার লেখা পড়ে, আমার বই, আমার ম্যাগাজিনে লেখা বহু মানুষ পড়ে। সেই যে শুরুটা হয়েছিল পাহাড় থেকে ফেরার পথে, তার কন্টিনিউয়েশনটাও আজও চলছে। চিন্তা নেই, আমাদের আড্ডার কন্টিনিউয়েশনও চলবে, তবে আপাতত আজকের মতো এখানেই থামছি। আগামীকাল আবার আসবো নতুন কোনো আড্ডা নিয়ে, নতুন কোনো গপ্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন রেডিও বাংলানিউজ ডট কম, মন যখন নিরুদ্দেশ।

যদি বন্ধু হও, যদি বাড়াও হাত। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের চারিপাশে আমাদের কত মানুষজন, তাদের সঙ্গে আমাদের নানা রকমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর তার সঙ্গেই বন্ধুত্ব, যার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তার সঙ্গে রয়েছে হৃদয়ের সম্পর্ক। আর সেই সম্পর্ক আমাদের অঙ্গীকার করে পাশে থাকার, সাথে থাকার। আজ আমরা কথা বলবো এই বন্ধুত্ব নিয়ে আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা বন্ধুত্ব নিয়ে তো কথা বলবোই, কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যা আমাদের সব সময় একটা অদ্ভুত ভালো লাগা মিশিয়ে দেয়। সেই বন্ধুর গল্প থাকছে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাকে চিনে নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। এই যে আমাদের এত বন্ধু, তার মধ্যে থেকে সেই একজন সবচেয়ে ভালো বন্ধুকে খুঁজে বার করাটা, যদিও কাজটা খুব একটা সহজ নয়, কিন্তু সেই কাজটা করতে পারলে নিজেরা কিন্তু অনেকটা ভালো থাকা যায়। আজ আমরা এই বন্ধুত্বের গল্প নিয়ে রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের এখন এই যে একটা সোশ্যাল মিডিয়ার একটা যুগ, যখন আমরা এক ক্লিকেই খুঁজে বার করতে পারি কয়েক হাজার বন্ধু, যেখানে আমাদের যে কোনো ফটো, আমাদের ভিডিও যখন আমরা পোস্ট করি, সেই সব বন্ধুদের প্রচুর লাইক, প্রচুর কমেন্ট আমরা পেয়ে থাকি। ভেরি নাইস, বিউটিফুল, অসাম, এমনকি প্রচুর প্রচুর লাইক অ্যান্ড কমেন্ট। আর সেখান থেকেই কিন্তু আমরা দেখি যে আমাদের সবার কত কত বন্ধু। কিন্তু যখন সত্যি আমাদের কোনো ক্রাইসিস হয়, যখন আমাদের সত্যি পাশে কোনো ভালো বন্ধুকে প্রয়োজন হয়, তখন আমরা কজনকে খুঁজে পাই সেটা জানাটা বোধহয় ভীষণ প্রয়োজন। আর সেখান থেকেই আমরা খুঁজে নিতে পারি আমাদের সেই সবচেয়ে ভালো বন্ধুকে। জানবো আমাদের আজকের এই বন্ধুত্বের গল্পের আড্ডা চলবে, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: লাগছে,
1: মন ভালো লাগছে না, আর সেই মনকে এক মুহূর্তে বদলে দিতে পারে একজন ভালো বন্ধু। আর সেই জন্যই বোধহয় সবার জীবনে একজন ভালো বন্ধু, প্রিয় বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার কিন্তু ভীষণ প্রয়োজন। আর সেই বন্ধুত্বের গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আমাদের আজকের পপকর্নে এই যে বন্ধু নিয়ে কথা বলছি, আমরা তো সবাই জানি যে আমাদের সবার জীবনেই বন্ধুর কতটা দরকার। কিন্তু সেই যে ভালো বন্ধু, সেই ভালো বন্ধু কিভাবে আমাদের মনটাকে ভালো করে দিতে পারে? আসলে এখন যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সবার জীবনেই তো কোনো না কোনো একটা অসুবিধে সুবিধে এগুলো সব সময় চলতে থাকে আমাদের জীবনে। আর সেখানেই এমন অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা আমাদের খুব কাছের মানুষদের সাথেও সেটা আমরা শেয়ার করতে পারি না। কিন্তু সেই যে প্রিয় বন্ধু, সে কিন্তু সেই কথাটা একদম না বললেও বুঝে নিতে পারে। সে আমাদের মুখ দেখেই বুঝে নিতে পারে আমরা কোন একটা অসুবিধার মধ্যে দিয়ে চলছি। আর সেখান থেকেই তার কাছে খুব সহজভাবেই সেই সমস্যাগুলো তার সঙ্গে শেয়ার করা যায়। আর তারপর সেই কিন্তু তার ওই হাতটা কাঁধে দেয়, যেটা ভীষণভাবে মনের জোরকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সেই ভালো থাকার, ভালো বাসার অঙ্গীকার নিয়ে কিন্তু বন্ধুত্ব। সেই বন্ধুত্বের গল্প জারি থাকবে, তবে গানের ওপারে। চলুন শুনে নি গান, তারপর আবার ফিরছি পপকর্ন নিয়ে। আমি আপনার বন্ধু অনামিকা, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

গানের পর আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে অন্য কোনো সম্পর্কের সত্যি কোনো তুলনাই হয় না। সেই ছোট্টবেলা থেকে কোনো না কোনো বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুলে টিফিন শেয়ার করা বন্ধুর সাথে কিন্তু আমাদের পথ চলা শুরু হয়ে যায়। সেই ছোট্টবেলায় একসাথে সেই স্কুল

একটা সময় ছিল, তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে, কারণ সেটা বলা যায় ভৌগোলিক দূরত্ব। হয়তো দুজন দুই দেশে রয়েছেন, কিন্তু তাদের সঙ্গে একটা সময় ছিল, এতটাই তারা একে অপরের সঙ্গে সময় কাটিয়েছেন, একে অপরের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিয়েছেন। আবার এখন এত বছর পরে যখন তার সাথে দেখা হয়, সত্যি আনন্দে হয়তো চোখ দিয়ে জলই বেরিয়ে যায়। কারণ বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সেই উঁচু নিচু, দেশ পরদেশ কিছুই যেন আর আলাদা করতে পারে না, সেই বন্ধুত্বের সম্পর্ক। যেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন জারি থাকবে। তবে এখন পরপর দুটো গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নিহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের।

আমার কিছু বন্ধু আছে, ভালো মন্দ পাঁচ মিশালি, নানা রকম খামখেয়ালি, রোগা মোটা অসীম বলি। আমার কিছু বন্ধু আছে। শুনছেন রেডিও বাংলা রেড ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমি অনামিকা, আজ আমরা কথা বলছি বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে আর কোনো সম্পর্কের কোনো তুলনাই হয় না। আমাদের কথায় কথায় উঠে আসলো নানা রকমের বন্ধুত্বের গল্প। আমরা জানি আমাদের সবার জীবনেই প্রচুর প্রচুর বন্ধু রয়েছে, তার মধ্যে থেকে সেই যে সবচেয়ে ভালো বন্ধু, প্রিয় বন্ধু, আমাদের সেই বেস্ট ফ্রেন্ডকে খুঁজে নেওয়াটা কিন্তু ভীষণ দরকার। কারণ আমাদের জীবনে তার গুরুত্ব সত্যি অপরিসীম। সেই বন্ধুত্বের গল্প নিয়েই আমাদের আজকের মতো আড্ডা এখানেই শেষ করতে হবে। তবে ওই যে কথা দিচ্ছি, আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: এক পলকের একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? এক পলকের

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশী এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশীর সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

অটো এই শব্দটা কিন্তু অটোমেটিকের শর্ট ফর্ম, কিন্তু অটো কথাটা শুনলেই কিন্তু চোখের সামনে চলে আসে একটা ছোট্ট কিউট যান অথবা ছোট্ট কিউট তেপায়া গাড়ি। তো রেডিও বাংলায় ডট কমে শুনছেন ইচ্ছেদান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জমে উঠতে চলেছে অটোকে নিয়ে, ফুল ফর্ম বললে অটো রিক্সাকে নিয়ে। এই অটো রিক্সা যেটা ছাড়া কিনা আমাদের অনেকেরই যাতায়াত বলতে গেলে অসম্পূর্ণ, কারণ অটো রিক্সা না চললে অবস্থা একদম টাইট হয়ে যায়। তো এই অটো রিক্সাকে ঘিরে কিন্তু অনেক কথা, অনেক গল্প, অনেক ঘটনা আছে যেগুলো কিনা এক কথায় অবিশ্বাস্য। তো সেরকমই কিছু কথা, সেরকমই কিছু ঘটনা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছেদানার আড্ডার আসরে অটো রিক্সাকে নিয়ে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে রানা ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

দিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।